আকাশবাণী শিলচর। আজ বুধবার, 23শে বৈশাখ 1948 শকাব্দ, 29শে বৈশাখ 1430 বঙ্গাব্দ এবং 13ই মে 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়ামে 362.32 মিটারে, অর্থাৎ 828 কিলোহার্টসে, এবং FM প্রচার তরঙ্গ 102.3 মেগাহার্টসে।

0: আকাশবাণী শিলচর অমৃতবাণী অনুষ্ঠানে আজ শুনবেন রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ।
1: ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এখন সেই ঈশ্বরে কি করে মন হয়, এই প্রশ্ন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার মাস্টার মহাশয় মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী রামকৃষ্ণদেবের কাছে রেখেছিলেন। শ্রী রামকৃষ্ণদেব তার উত্তরে বলেছিলেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। ধ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সদসৎ বিচার করবে, ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। আমরা দেখতে পাই শ্রী রামকৃষ্ণদেব ঈশ্বরের নাম গুণগান সর্বদা করবার কথা বলেছেন, কারণ ঈশ্বরের নামে ইষ্ট মন্ত্রে ঈশ্বর অনুভবের ঈশ্বরত্ব প্রকাশের শক্তি নিহিত রয়েছে। ঈশ্বরের নাম বা মন্ত্র মনন করে মানুষ ত্রিবিধ দুঃখ হতে মুক্ত হয়ে পরম শান্তি ও আনন্দের অধিকারী হতে পারে। সেই জন্য মন্ত্র সম্বন্ধে বলা হয়েছে, মননাত ত্রায়তে ইতি মন্ত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকম উপদেশে এই নাম মাহাত্ম্য সম্বন্ধে বলেছেন, নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি স্তত্রর্পিতা নিয়মিত স্মরণে ন কালহ এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবম ঈদৃশম ইহ অজনি নানুরাগ। তোমার নামাবলী বহু প্রকারে প্রকাশিত হয়েছে, তাতে তোমার সর্বশক্তি অর্পিত হয়েছে। নাম স্মরণের ক্ষেত্রে সময়েরও কোনো বিধিও নেই। হে ভগবান, তোমার এমনই করুণা, কিন্তু আমার এমনই দুর্দৈব যে এই জন্মে তোমাতে অনুরাগ জন্মালো না। কলির নাম মাহাত্ম্য সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে, কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব গতির অন্যথা হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম। কলিতে একমাত্র ভগবানের নাম করা, এছাড়া অন্য গতি নাই। ভগবানের নাম করাই কলির একমাত্র তপস্যা। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, কলিতে নাম মাহাত্ম্য, কলিতে নারদীয়া ভক্তি, অর্থাৎ সর্বদা বিশ্বাস ও অনুরাগের সাথে ঈশ্বরের নাম গুণকীর্তন করা আর প্রার্থনা করা। তিনি বলেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয় যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না, তখন কর্মত্যাগের অধিকার হয়েছে, অর্থাৎ ঈশ্বর দর্শনের সময় হয়েছে।

0: মধুবাণী অনুষ্ঠানে আজ রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ শুনলেন। আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি, স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে, আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী মালা সরকার।

আন্দোলন অনুষ্ঠানে সবশেষ গানটি শুনলেন আন্দ্রিলা ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে অনুষ্ঠান খেতে খামারে।

কৃষক ভাই বোনেরা, আজকের খেতে খামারে বার্মি কম্পোস্ট প্রস্তুতকরণ পদ্ধতি নিয়ে একটু আলোচনা করছি। বার্মি কম্পোস্ট আমরা বাড়িতে বা খামারে খুবই সহজে তৈরি করতে পারি। এটা প্রস্তুত করার জন্য একটা চৌবাচ্চা বা গর্ত তৈরি করতে হবে। চৌবাচ্চা বা গর্ত করা জায়গাটা একটু উঁচু জায়গায় করতে হবে, যেখানে জল জমে না এবং ঠান্ডা ছায়া জায়গা হওয়া দরকার। বৃষ্টি এবং সূর্যের আলোর থেকে গর্তটি বাঁচানোর জন্য তার উপরে একটা ছাউনি দিতে হবে। চৌবাচ্চা বা গর্তটি আয়তন হবে 2 মিটার লম্বা, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার গভীর। অবশ্যই গর্তের আয়তন নিজের সুবিধা অনুযায়ী বাড়ানো বা কমানো যায়। গর্ত একেবারে নিচে 2 ইঞ্চি পুরু করে

হওয়া দরকার। বৃষ্টি এবং সূর্যের আলোর থেকে গর্তটি বাঁচানোর জন্য তার উপরে একটা ছাউনি দিতে হবে। চৌবাচ্চা বা গর্তটি আয়তন হবে 2 মিটার লম্বা, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার গভীর। অবশ্যই গর্তের আয়তন নিজের সুবিধা অনুযায়ী বাড়ানো বা কমানো যায়। গর্ত একেবারে নিচে 2 ইঞ্চি পুরু করে ইটের টুকরো আর বালুর একটি স্তর দিয়ে সাজাতে হবে, যাতে গর্তের ভেতরে জল জমা না হয়। এর উপর 6 ইঞ্চি পুরু করে অলিমাটির সঙ্গে 4-5 কিলো হাত পচা গোবর মিশিয়ে আরেকটি স্তর দিতে হবে। এই স্তরটাকে কেঁচোর বিচরণ ভূমি বলা হয়ে থাকে। এখন এই কেঁচোর বিচরণ ভূমির উপর 100টি স্থানীয়ভাবে পাওয়া কেঁচো ছেড়ে দিতে হবে। আমাদের এই অঞ্চলে পাওয়া কালো বাদামি রঙের মোটা কেঁচো এবং গোবরে থাকা লাল ছোট কেঁচো ভার্মি কম্পোস্ট প্রস্তুত করার জন্য ব্যবহার করা যায়। কেঁচোগুলির উপরে হাত পচা শুকনো লতা পাতা, ঘাস, খড় বা অন্য খামারের বা গোয়ালের আবর্জনা 2 ইঞ্চি পুরু করে বিছিয়ে দিতে হবে। এই আবর্জনাগুলিকে আর্দ্র অবস্থায় রাখার জন্য ভিজিয়ে রাখতে হবে আর এইভাবে 1 মাস তা রেখে দিতে হবে। 1 মাস পর প্রতি 4 দিনের অন্তর অন্তর 4 ইঞ্চি পুরু করে একটি একটি করে পচনশীল আবর্জনার স্তর বিছিয়ে গর্তটি পূরণ করতে হবে। এইভাবে গর্তটি পূরণ করতে প্রায় 1 মাস সময় লাগবে। গর্তটি পুরোমাত্রায় ভর্তি হয়ে যাওয়ার পর গোবর মেশানো জল ছিটিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। পরে গর্তটা গাছের পাতা বা বস্তা দিয়ে ঢেকে রাখতে হবে। 1 মাস এইভাবে রাখার পর জল দেওয়া বন্ধ করে দিতে হবে। জল দেওয়াটা বন্ধ করলে কেঁচুগুলি নিচে চলে যাবে এবং সার পৃথক করতে সুবিধে হবে। সার তৈরি হলে তার রং কালো বাদামি এবং দানা আকারের হবে। সেখানে কোনো ধরনের দুর্গন্ধ থাকবে না। এই সময় চালনি দিয়ে চেলে কেঁচো আর সার পৃথক করতে হবে। সার বের করার পর কেঁচুগুলি আবার ব্যবহার করতে পারেন এই সারের জন্য।

স্মৃতি খামারে শুনলেন আকাশবাণী শিলচর। এখন লোকগীতি গিয়ে শোনাবেন শুক্লা পাল।

পরপর তিনখানি লোকগীতি গিয়ে শোনালেন শুক্লা পাল, আকাশবাণী শিলচর। এবারে আজকের অনুষ্ঠান পরিচিতি। সুপ্রভাত সকাল 7:05। সকাল 7:20 দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী সুবীর সেন সকাল 7:40 এবং দুপুর 1:15 রবীন্দ্রসঙ্গীত গিয়ে শোনাবেন বিশাল রায় কর্মকার। এছাড়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন রাত 9:30 গীতাঞ্জলি অনুষ্ঠানে। আধুনিক গান শুনবেন সকাল 8:40 নির্মলা মিশ্রর কণ্ঠে। বেলা 12:30 শুনবেন আধুনিক গানের বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

0: আধুনিকান। সকাল 8:50 বেলা 10:30 বেলা 12 এবং রাত 7:15 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 9 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন জয়া বিশ্বাসের সিতার বাদন। সকাল 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন কিশোরী আমানকরের কণ্ঠে। বেলা 10 শুনবেন বাংলা ছবির গান। বেলা 11 বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল শুনবেন। আমার কথা অনুষ্ঠানে বেলা 11:30 নিজের কথা বলবেন সংহিতা নাগ। দুপুর 1:40 লোকগীতি পরিবেশন করবেন অলোক চক্রবর্তী। দুপুর 2 ভজন শুনবেন রাগিনী শর্মার কণ্ঠে। দুপুর 2:30 নজরুল গীতি গিয়ে শোনাবেন মন্দিরা ভট্টাচার্য। দুপুর 2:45 লঘু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে বাঁশিবাদন শুনবেন সৌম্যদীপ পাল চৌধুরীর পরিবেশনায়। বিকেল 5:05 শুনবেন মণিপুরী অনুষ্ঠান। ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। দুটি পাতা 1 কুড়ি সন্ধ্যে 6:15। চাষ আবাদের কথা সন্ধ্যে 6:45। এতে রোগী ও চিকিৎসকের সম্পর্ক নিয়ে বলবেন ডক্টর সুদীপ পুরকায়স্থ। রাত 8 কথিকার অনুষ্ঠান, এতে শুনবেন ভূগর্ভস্থ জলের সংকট বলবেন নির্মল সরকার। রাত 8:15 রাগ প্রদান শুনবেন জ্ঞান প্রকাশ ঘোষের কণ্ঠে লঘুশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে। রাত 8:30 লঘুশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাদন শুনবেন সুশান্ত ভট্টাচার্যের পরিবেশনায়। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 10 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর বাদন শুনবেন তরুণ ভট্টাচার্যের পরিবেশনায়। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী শিলচর। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রথমে সংস্কৃত ও পরে হিন্দিতে প্রচারিত সংবাদ।
1: আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচিকা রিচা ঝা। अथ वार्ताः। केन्द्रीयान्वेषणाभिकरणेन अस्य वर्षस्य राष्ट्रिय पात्रता सह प्रवेश परीक्षा नीट यूजी इत्यस्याः आयोजने प्रश्नपत्रम् अनधिकृतरीत्या बहिरागमन विषयमालक्ष्य प्रकरणं पञ्जीकृतम्। शिक्षा मन्त्रालयस्य उच्च शिक्षा विभागात् प्राप्तस्य लिखित परिवादस्य आधारे संस्थया एतत् प्रकरणं पञ्जीकृतम्। संस्थया संसूचितं यत् विशेषाणां केन्द्रीयावेषणाभिकरणदलानां निर्माणं जातं तथा प्रकरणम् अन्वेषणार्थं विभिन्नेषु स्थानेषु एतानि दलानि प्रेषितानि सन्ति। एषा नीट परीक्षा अस्य मासस्य तृतीयदिनांके राष्ट्रिय परीक्षण संस्थया आयोजिता आसीत्। नवदिल्ल्यां नीट परीक्षायाः निरस्तीकरण विषये वार्ताहर सम्मेलनं सम्बोधयन् राष्ट्रिय परीक्षण संस्थायाः महानिदेशकः अभिषेक सिंहः अवदत् यत् राष्ट्रिय परीक्षण संस्था छात्रेभ्यः पुनः परीक्षाम् आयोजयिष्यति, सा च परीक्षा निष्पक्षरूपेण भविष्यति, पुनः परीक्षायै अतिरिक्त शुल्कं न भविष्यति इति। भारतं श्वः आरभ्य ब्रिक्स विदेशमन्त्रिणाम् उपवेशनस्य आतिथ्यं करिष्यति। अद्य उपवेशनस्य अध्यक्षतां विदेशमन्त्री डॉ एस जयशंकरः करिष्यति।

0: আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি, স্টাইল গয়া হ্যা বদল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে, আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।

শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আজ বুধবার, 13 মে 2026 খ্রিস্টাব্দ। প্রথমে দেখে নেই ইতিহাসের পৃষ্ঠায় 13ই মে, অর্থাৎ আজকের দিনটি। 1638 সালে আজকের দিনে মুঘল সম্রাট শাহজাহান

দিল্লিতে লালকেল্লা নির্মাণের কাজ শুরু করেন। প্রধান বাস্তুকার ও রূপকারের দায়িত্বে ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরী। আজকের দিনে 1947 সালে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের জীবনাবসান হয়। 1947 সালে আজকের দিনে এসএস কোমাগাথামারু জাহাজটি বাঙ্গুরে এসে পৌঁছে। ইতিহাসের পৃষ্ঠায় 13 মে অর্থাৎ আজকের দিনটি সম্পর্কে আপনাদের জানিয়ে দিলাম।

এবারে আজকের প্রসঙ্গ। শ্বাস হল শরীর ও মনের মধ্যে একটি সংযোগের মতো, যা দুটিকে সংযুক্ত করে। এটি মনকে শান্ত করতে ব্যবহার করা যেতে পারে। শুধু ধ্যান করাই নয়, এর বাইরে গিয়ে একজন মানুষের উচিত অন্যজনের সেবা করা। বিজ্ঞান ও আধ্যাত্মিকতা পরস্পর বিরোধী নয়, বরং একে অন্যের পরিপূরক। এমন একটি বিশ্ব তৈরির চেষ্টা করা উচিত যেখানে মানুষ জ্ঞানে পরিপূর্ণ হয়ে ওঠেন, যে কোনো ধরনের উত্তেজনা ও হিংসা থেকে দূরে থাকেন। এমতব কে করেছিলেন? তিনি বিশ্বের এক আধ্যাত্মিক তথা মানবিক ধর্মীয় নেতা, তবে তার জন্ম এই দেশেই।

তিনি আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী রবিশঙ্কর। রবিশঙ্কর ভারতের তামিলনাড়ু রাজ্যে 1956 সালের 13 মে অর্থাৎ আজকের দিনে জন্মগ্রহণ করেন। তার বাবা ভেঙ্কট রত্নম একজন ভাষাবিদ ছিলেন এবং তার মা বিশালাক্ষী। আদি শঙ্করাচার্যের কাছে অনুপ্রেরণা নিয়ে বাবা তার নাম রাখেন রবিশঙ্কর। রবিশঙ্কর প্রথম থেকেই আধ্যাত্মিক প্রকৃতির ছিলেন। মাত্র 4 বছর বয়সে তিনি শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোক পাঠ করতেন। তিনি একেবারে শৈশবেই ধ্যান করতেন। রবিশঙ্কর ছিলেন মহর্ষি মহেশ যোগীর শিষ্য। তার বাবাই তাকে মহেশ যোগীর হাতে তুলে দেন। তার পাণ্ডিত্যের কারণে রবিশঙ্কর মহেশ যোগীর প্রিয় শিষ্য হয়ে ওঠেন। প্রখ্যাত সেতারবাদক রবিশঙ্কর যখন তার নামের খ্যাতি ব্যবহার করার জন্য তাকে অভিযুক্ত করেন, তখন তিনি নামের সামনে শ্রী শ্রী যোগ করেন। তিনি 1982 সালে আর্ট অফ লিভিং ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। 1997 সালে প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর হিউম্যান ভ্যালুজ, যার উদ্দেশ্য হল বিশ্বব্যাপী মানবিক মূল্যবোধগুলি ছড়িয়ে দেওয়া, যা মানুষকে একত্রে আবদ্ধ করে। 2001 সালে যখন সন্ত্রাসীরা বিশ্ব বাণিজ্য সংস্থায় হামলা চালায়, তখন আর্ট অফ লিভিং ফাউন্ডেশন নিউ ইয়র্ক জুড়ে মানুষের জন্য বিনামূল্যে চাপ কমানোর কোর্স অফার করে। সংস্থাটি কসবোতে যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য সাহায্য শিবির স্থাপন করেছিল। ইরাকেও 2003 সালে সংস্থাটি যুদ্ধ আক্রান্ত ব্যক্তিদের মানসিক চাপ কমানোর উপায় বলেছিল। শ্রী শ্রী রবিশঙ্কর ইরাকের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ইরাক সফর করেন এবং শিয়া, সুন্নি ও কুর্দি সম্প্রদায়ের নেতাদের সাথে মত বিনিময় করেন।

2004 সালে তিনি পাকিস্তানের নেতাদের সাথেও দেখা করেছিলেন যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার পক্ষে ছিলেন। শ্রী শ্রী রবিশঙ্কর সারা জীবন ধরে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। এই কাজের জন্য তাকে কেন্দ্র সরকার পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে। আজ জন্মদিনে তার প্রতি রইল আমাদের সশ্রদ্ধ প্রণাম। আজকের প্রসঙ্গ শুনলেন।

0: শ্রোতা বন্ধুরা, ধারাবাহিক গল্প পাঠের আসরে এখন শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাটের কথা গল্পের আজকের অংশ।
1: সন্ন্যাসী ধীরে ধীরে মন্দিরের ভিতর হইতে বাহির হইয়া আসিলেন। ঘাটে আসিয়া দুই এক সোপান নামিয়া একাকিনী রমণীকে দেখিয়া ফিরিয়া যাইবেন মনে করিতেছেন। এমন সময়ে সহসা কুসুম মুখ তুলিয়া পশ্চাতে চাহিয়া দেখিল, তাহার মাথার উপর হইতে কাপড় পড়িয়া গেল। ঊর্ধ্বমুখ ফুটন্ত ফুলের উপরে যেমন জ্যোৎস্না পড়ে, মুখ তুলিতেই কুসুমের মুখের উপর তেমনি জ্যোৎস্না পড়িল। সে মুহূর্তেই উভয়ের দেখা হইল, যেন চেনাশোনা হইল, মনে হইল যেন পূর্বজন্মের পরিচয় ছিল। মাথার উপর দিয়ে পেচক ডাকিয়া চলিয়া গেল। শব্দে সচকিত হইয়া আত্মসম্বরণ করিয়া কুসুম মাথায় কাপড় তুলিয়া দিল, উঠিয়া সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া প্রণাম করিল। সন্ন্যাসী আশীর্বাদ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? কুসুম কহিল, আমার নাম কুসুম। সে রাত্রে আর কোনো কথা হইল না। কুসুমের ঘর খুব কাছেই ছিল। কুসুম ধীরে ধীরে চলিয়া গেল। সে রাত্রে সন্ন্যাসী অনেকক্ষণ পর্যন্ত আমার সোপানে বসিয়াছিলেন। অবশেষে যখন পূর্বের চাঁদ পশ্চিমে আসিল, সন্ন্যাসীর পশ্চাতের ছায়া সম্মুখে আসিয়া পড়িল, তখন তিনি উঠিয়া মন্দিরে গিয়া প্রবেশ করিলেন। তাহার পরদিন হইতে আমি দেখিতাম কুসুম প্রত্যহ আসিয়া সন্ন্যাসীর পদধূলি লইয়া যাইত। সন্ন্যাসী যখন শাস্ত্র ব্যাখ্যা করিতেন, তখন সে একধারে দাঁড়াইয়া শুনিত। সন্ন্যাসী প্রাতঃসন্ধ্যা সমাপন করিয়া কুসুমকে ডাকিয়া তাহাকে ধর্মের কথা বলিতেন। সব কথা সে কি বুঝিতে পারিত? কিন্তু অত্যন্ত মনোযোগের সহিত সে চুপ করিয়া বসিয়া শুনিত। সন্ন্যাসী তাহাকে যেমন উপদেশ করিতেন, সে অবিকল তাহাই পালন করিত। প্রত্যহ সে মন্দিরের কাজ করিত, দেবসেবায় আলস্য করিত না, পূজার ফুল তুলিত, গঙ্গা হইতে জল তুলিয়া মন্দির ধৌত করিত। সন্ন্যাসী তাহাকে যে সকল কথা বলিয়া দিতেন, আমার সোপানে বসিয়া সে তাহাই ভাবিত। ধীরে ধীরে তাহার যেন দৃষ্টি প্রসারিত হইয়া গেল, হৃদয় উদ্ঘাটিত হইয়া গেল। সে যাহা দেখে নাই তাহা দেখিতে লাগিল, যাহা শুনে নাই তাহা শুনিতে লাগিল। তাহার প্রশান্ত মুখে যে একটা ম্লান ছায়া ছিল তাহা দূর হইয়া গেল। সে যখন ভক্তিভরে প্রভাতে সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া পড়িত, তখন তাহাকে দেবতার নিকটে উৎসর্গীকৃত শিশির ধৌত পূজার ফুলের মতো দেখাইত। একটি সুবিমল প্রফুল্লতা তাহার সর্বশরীর আলো করিয়া তুলিত। শীতকালের এই অবসান সময়ে শীতের বাতাস বয়, আবার এক একদিন সন্ধ্যাবেলায় সহসা দক্ষিণ হইতে বসন্তের বাতাস দিতে থাকে। আকাশে হিমের ভাব একেবারে দূর হইয়া যায়। অনেকদিন পরে গ্রামের মধ্যে বাঁশি বাজিয়ে ওঠে, গানের শব্দ শুনিতে পাওয়া যায়। মাঝিরা স্রোতে নৌকা ভাসাইয়া দাঁড় বন্ধ করিয়া শ্যামের গান গাহিতে থাকে। শাখা হইতে শাখান্তরে পাখিরা সহসা পরম উল্লাসে উত্তর প্রত্যুত্তর করিতে আরম্ভ করে।
0: শ্রোতাবন্ধুরা, এবারে দেখে নেই কি কি গুরুত্বপূর্ণ খবর ছাপা হয়েছে আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোতে। গতি আজকের খবরের প্রধান শিরোনামে লিখেছে, মঙ্গল মুহূর্তে হিমন্তের দ্বিতীয় ইনিংস শুরু। প্রথম অকংগ্রেসি মুখ্যমন্ত্রী টানা দ্বিতীয়বার ক্ষমতায়। শুভেচ্ছা অভিনন্দনের জোয়ারে মুখ্যমন্ত্রী হিমন্ত। সাময়িক প্রসঙ্গে ছাপা হয়েছে, মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্তের, সঙ্গী আরও চার। 5 মিনিটের অনুষ্ঠানে গুয়াহাটিতে চাঁদের হাট, উন্নয়নের ধারা আরও এগোবে অসমে, আশাবাদী এনডিএ নেতৃত্ব। যোগসঙ্গে ছাপা হয়েছে, গাম্ভীর্যপূর্ণ শপথের অনুষ্ঠানে নতুন অসমের বার্তা, ধর্ম ঐতিহ্য সংস্কৃতির মিশেলে অনন্য অভূতপূর্ব অনুষ্ঠান, চাঁদের হাটে মার্কিন রাষ্ট্রদূত। নববার্তা প্রসঙ্গে ছাপা হয়েছে, ঐতিহাসিক দিনে শপথ।

হিমন্ত মিশর। সাময়িক প্রসঙ্গ আরও লিখেছে, প্রশ্ন ফাঁসের জেরে বাতিল নিট, তদন্তে সিবিআই, ফের পরীক্ষা, 10 দিনের মধ্যে প্রকাশ হবে ফের পরীক্ষার কর্মসূচি। নাসিকের প্রিন্টিং প্রেস মালিক গ্রেপ্তার। বার্তালিপিতে ছাপা হয়েছে, 69 দিনের অশোধিত তেল, 45 দিনের রান্নার গ্যাস মজুদ দেশে। ছেলের শপথে হুইল চেয়ারে করে এলেন মৃণালিনী দেবী। এবারে সম্পাদকীয় শিরোনাম। দৈনিক যোগসংঘ আজকের সম্পাদকীয় শিরোনাম লিখেছে, খেলায় কড়াকড়ি। সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয়, টাকার মূল্য হ্রাস সংকট সর্বগ্রাসী। বার্তালিপির আজকের সম্পাদকীয় শিরোনাম, প্রত্যাশার চাপ। সবশেষে গতির সম্পাদকীয়, বিরোধীদের আচরণ অগণতান্ত্রিক। এই ছিল আজকের স্থানীয় বাংলা পত্রিকাগুলোর কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এবং সম্পাদকীয় শিরোনাম। শ্রোতা বন্ধুরা, আপনাদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান আকাশবাণী শিলচর। দেশবন্ধনে অনুষ্ঠানে এখন শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে।

0: দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধ গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘরেতে এখন সময় সকাল 7:24। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, তারপরেই শুনবেন আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, মেডিকেলে প্রবেশিকা পরীক্ষা নিট ইউজির প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে সিবিআই এফআইআর দায়ের করেছে, রাজস্থান থেকে গ্রেপ্তার 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভি কে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলিতে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। মহারাষ্ট্রে একটি ধর্মীয় সমাবেশে দেওয়াল চাপা পড়ে 6 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল আজ ভুটান সফরে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। নিট ইউজি 2026 বা মেডিকেল প্রবেশিকা পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে রাজস্থান পুলিশের বিশেষ তদন্তকারী দল এসওজি এ পর্যন্ত সন্দেহভাজন 15 জনকে আটক করেছে। তদন্তে নেমে তারা সামগ্রিক চক্রান্তের মূলে পৌঁছানোর চেষ্টা করছে, সেই সঙ্গে কিভাবে কালো টাকার লেনদেন হতো তাও খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। রাজস্থান পুলিশের দাবি অনুযায়ী মূল চক্রি জয়পুরের বাসিন্দা মনীষ তাকে আটক করা হয়েছে। এর আগে রাজস্থান পুলিশের এসওজি দেরাদুন থেকে 5 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের শিকারের কেরিয়ার কাউন্সিলর রাকেশ কুমার।

0: কেউ। উল্লেখ্য, প্রশ্ন ফাঁসের অভিযোগে গত 3রা মে মেডিকেলে ভর্তির অভিন্ন প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আগেই ঘোষিত হয়েছিল। ঘটনার তদন্তভার সিবিআই কে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তদন্তভার হাতে পেয়ে সিবিআই একটি এফআইআর দায়ের করেছে। এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এক বিবৃতিতে জানিয়েছে, কেন্দ্রীয় সংস্থার অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই পরীক্ষা বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এর জন্য দেওয়া হবে নতুন অ্যাডমিট কার্ড। এনটিএর মহানির্দেশক অভিষেক সিং ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে জড়িত সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
1: हमने इस मैटर को सीबीआई को इंक्वायरी को दिया है और हम इस तरह के जितने लोग खुराफात किए हैं उनको जेल भेजेंगे ताकि बच्चों का भविष्य किसी भी प्रकार से एडवर्सली प्रभावित न हो। इसके साथ ही हमने यह भी कहा कि बच्चों के लिए हम दोबारा परीक्षा कराएंगे जो कि एकदम फेयर तरीके से होगी, जिसमें किसी भी तरह की अनियमितता नहीं होगी।
0: তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে সরকারের আজ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের কথা রয়েছে। আস্থা ভোটের আগে নিজেদের সমর্থন সুসংহত করতে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় সহযোগী দলগুলির নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। মিত্র দলগুলির সমর্থনের পাশাপাশি টিভিকে সরকার এআইএডিএমকের একটি অংশের এবং আম্মা মক্কল মুন্নেত্র কড়াগ্রামের একমাত্র বিধায়ক এস কামরাজের সমর্থনও নিশ্চিত করেছে। বর্তমানে বিধানসভায় টিভিকের পক্ষে প্রায় 150 জন বিধায়কের সমর্থন রয়েছে। তবে শাসক দলকে সমর্থন জানানোর পর আম্মা মক্কাল মুন্নেত্রা কারাগামের ওই বিধায়ক এস কামরাজকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে গতকাল তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি এক নাটকীয় মোড় নেয়। সরকারের প্রতি সমর্থন জানানোকে কেন্দ্র করে এআইএডিএমকে দলটি দুভাগে বিভক্ত হয়ে পড়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক এড়াপ্পাড়ি কে পালানিস্বামীর নেতৃত্বাধীন অংশটি দলের বিধায়কদের টিভিকে সরকারকে সমর্থন না করার নির্দেশ দিয়েছে। এদিকে 30 জন বিধায়কের সমর্থন দাবি করা অন্য একটি গোষ্ঠী এসপি বেলুমানিকে বিধানসভায় এআইএডিএমকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। প্রাক্তন মন্ত্রী সি ভি সম্মুগামের বাসভবনে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে সম্মুগাম জানিয়েছেন, আস্থা ভোটের সময় তাদের গোষ্ঠী টিভিকে সরকারকে সমর্থন করবে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এআইএনআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করবেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রঙ্গস্বামীকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ এবং আগামীকাল নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। আগামী 15ই মে শুক্রবার বিধানসভার স্পিকার নির্বাচন হওয়ার কথা। পশ্চিমবঙ্গে পালা বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলি নিয়ে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। পুলিশের অতিরিক্ত মহানির্দেশক আইন শৃঙ্খলা একটি নির্দেশিকা জারি করে গতকাল রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশের কর্তাদের একাধিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। নির্দেশিকায় বলা হয়েছে, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসা সংক্রান্ত পুরনো মামলাগুলি নতুন করে খতিয়ে দেখতে হবে। যেসব ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে সেগুলিও পুনর্বিবেচনা করতে হবে। তদন্তে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে সেই সব মামলার ফের পূর্ণাঙ্গ তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় পাচার এবং অপরাধ দমনের ক্ষেত্রে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত সীমান্ত বৈঠক করে সক্রিয় অপরাধী, সীমান্ত পাচার চক্র এবং গোয়েন্দা তথ্য আদান প্রদানের উপর জোর দিতে বলা হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। ভারত আগামীকাল 2দিনব্যাপী ব্রিকস বিদেশ মন্ত্রীদের সম্মেলনের আয়োজন করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ওই বৈঠকে পৌরোহিত্য করবেন। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন যে বৈঠকে ব্রিকস গোষ্ঠীর সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা বিভিন্ন আন্তর্জাতিক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়ে মতামত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংযুক্ত আরব আমিরশাহী সফর সম্পর্কে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল জানান যে ওই সফরকালে দুদেশের মধ্যে শক্তি নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে। মহারাষ্ট্রে গতকাল প্রবল বৃষ্টিপাতের দরুন একটি ধর্মীয় সমাবেশে দেওয়াল ভেঙে পড়লে 6 জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে, আহত অন্তত 15 জন। জাত তহসিল এলাকায় মোটামুটি 300 ভক্তের সমাগম ঘটেছিল। প্রবল বর্ষণ ও জোরালো হাওয়া চলতে থাকায় প্রায় 30 জন একটি দেওয়ালের পাশে আশ্রয় নিয়েছিলেন, সেখানেই দেওয়ালটি ভেঙে পড়ে। আহতদের জাত ও সাংলি সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক।

ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে ভারতের একটি উচ্চ পর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল আজ ভুটান সফরে যাচ্ছে। এই সফরের মূল উদ্দেশ্য হল ভারত ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা। 51 সদস্যের এই প্রতিনিধি দলে সিকিমের রাজ্যসভার সাংসদ ডি টি লেপচা, ত্রিপুরার লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব এবং বিদেশ মন্ত্রকের কর্মকর্তারা অংশ নিচ্ছেন। সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা ভুটানের রাজা ও সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেইজিং যাচ্ছেন। ডোনাল্ড

0: এর পর এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট চীন সফর করছেন। চীনে রওনা হওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, এই সফরে দুটি দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে। এয়ারফোর্স ওয়ান বিমানে প্রেসিডেন্ট ট্রাম্পের সফর সঙ্গী হিসেবে থাকছেন বিদেশ সচিব মার্কো রুবিও, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ জেমস ব্লেয়ার, ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল প্রমুখ। পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পর্ক ক্রমশই জটিল হয়ে উঠছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানের প্রস্তাবকে মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ খারিজ করে দিয়েছে। এদিকে ইরানের পার্লামেন্টের অধ্যক্ষ বাঘের গালিভ সতর্ক করে দিয়ে বলেছেন, সে দেশের সশস্ত্র বাহিনী যে কোনো রকম পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। অন্যদিকে তেহরান তাদের প্রস্তাবকে যুক্তিসঙ্গত বলে দাবি করেছে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অবসান এবং হরমুজ প্রণালীতে সার্বভৌমত্ব দাবি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করার উপরেই অবশ্য গুরুত্ব দিচ্ছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, পশ্চিম এশিয়ার বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের উপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন, সরকার সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় অভ্যন্তরীণ উৎপাদন 36,000 মেট্রিক টন থেকে বাড়িয়ে 54,000 মেট্রিক টন করেছে। সিআইআই এর বার্ষিক সম্মেলনে গতকাল তিনি বক্তব্য রাখছিলেন।
1: Our LPG, the cylinder gas which you use in kitchens, about 60% used to come from the Strait of Hormuz. Now we had to make arrangements. I am amazed at what we were able to do. Our domestic production of LPG prior to the crisis was 35,000 or 36,000 metric tons per day. We ramped up our domestic production from 36,000 to 54,000 metric tons. This by itself is a mind-boggling thing.
0: আইপিএল ক্রিকেটে আজ ছত্তিশগড়ের রায়পুরে শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। আইপিএল ক্রিকেটে গতরাতে আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্স 82 রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে পরাজিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। মেডিকেলে প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি প্রশ্ন ফাঁস কাণ্ডের তদন্তে সিবিআই এফআইআর দায়ের করেছে। রাজস্থান থেকে গ্রেপ্তার 15 জন। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার আজ বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবে। পশ্চিমবঙ্গে সরকার বদলের পর আইন শৃঙ্খলা এবং পুরনো রাজনৈতিক হিংসার মামলাগুলিতে রাজ্য পুলিশ কড়া অবস্থান নিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাজ্যের প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। খানাপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য ডক্টর শর্মাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান।
1: মই শ্রী হিমন্ত বিশ্ব শর্মা ঈশ্বরৰ নামত শপথ লওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপিত ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু আনুগত্য পোষণ কৰিম। মই ভাৰতৰ সাৰ্বভৌমত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম। মই অসমৰ মুখ্যমন্ত্ৰী হিচাপে মোৰ কৰ্তব্য বিশ্বস্ততাৰে আৰু শুদ্ধ অন্তঃকৰণেৰে সম্পাদন কৰিম আৰু মই ভয় বা পক্ষপাত, অনুৰাগ বা বিদ্বেষ নোহোৱাকৈ সংবিধান আৰু আইন অনুসাৰে সকলো শ্ৰেণীৰ লোকৰ প্ৰতি ন্যায় আচৰণ কৰিম।
0: ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে চারজন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মিত্রদল অগপ থেকে দলটির সভাপতি অতুল বরা এবং বিপিএফ দল থেকে চরণ বড় মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এদিকে বিজেপির প্রবীণ নেতা তথা প্রাক্তন মন্ত্রী রঞ্জিত কুমার দাস বিধানসভার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন বলে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা জানান। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভা খুব শীঘ্রই সম্প্রসারণ

0: করা হবে বলে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া সংবাদ মাধ্যমকে জানান। শ্রী শইকিয়া জানান যে 21 মে থেকে অনুষ্ঠিত বিধানসভার অধিবেশনে নতুন বিধায়করা শপথ গ্রহণ করবেন। এ সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার সঙ্গে আলোচনা চলছে বলেও শ্রী শইকিয়া জানান। শ্রী শইকিয়া আরো বলেন,
1: মন্ত্রী সভার অম্রহারণ সোনকালে হব বলে মুখ্যমন্ত্রী মহোদয়ের লগত আমার যে কিছু কথা বতরা হয়েছে, যেহেতু গোটে কথাবিলাক আমার এটা কালেকটিভলি হয়, গতি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় চিন্তা চর্চাখিনি করতে যত যে ধরনের আলোচনা করব লাগে নিশ্চয় করব। বোধ হয় 21 তারিখের বিধানসভার অধিবেশনও হব, গতি 21 তারিখের শপথ গ্রহণ পর্ব আছে, বিধায়কসকলের অধ্যক্ষ নির্বাচনের কথা আছে, গোটেখিন সোনকালে হয়ে যাব।
0: প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে নেট ইউজি 2026 পরীক্ষা বাতিল করা হয়েছে। সামাজিক মাধ্যমে সংস্থাটি জানিয়েছে যে এই সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের কল্যাণের প্রতি লক্ষ্য রেখে এবং পরীক্ষা ব্যবস্থাটির প্রতি আস্থা বজায় রাখার জন্য নেওয়া হয়েছে। এই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্তের বিষয়টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থা জানিয়েছে যে তদন্তকারী সংস্থাকে বিষয়গুলি তদন্ত করার জন্য প্রয়োজনীয় সব তথ্য প্রদানের সহায়তা করা হবে। এনটিএ, অন্যান্য কেন্দ্রীয় সংস্থা ও বিধি বলবৎকারী সংস্থাগুলির তদন্তে লাভ করা তথ্যগুলি খতিয়ে দেখার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। শ্রীভূমি পূর্ত বিভাগের সড়ক ডিভিশন শাখার পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে নতুন বস্তি থেকে টুকরগ্রাম বিওপি অভিমুখী সড়কের উপর থাকা সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে বর্তমানে সেতুটির মধ্যের অংশে হঠাৎ ধস দেখা দেওয়ায় জনগণের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে বিশ্বব্যাংকের অর্থ সাহায্যে ওই একই স্থানে নতুন অনুমোদিত আরসিসি ব্রিজ নির্মাণের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। শ্রীভূমি জেলা শিল্প বাণিজ্য কেন্দ্র থেকে এক বিজ্ঞপ্তিতে জেলার পরম্পরাগত হস্তশিল্প বেত, বাঁশ, শীতলপাটি নির্মাণের কাজে যুক্ত পঞ্জীকৃত সমবায় সমিতি যারা মুখ্যমন্ত্রীর স্থানীয় উদ্যোগ বিকাশ যোজনার অধীনে অনুদান বা সুবিধা গ্রহণে ইচ্ছুক তাদেরকে আগামী 30 মের মধ্যে নির্ধারিত প্রপত্রে আবেদন করতে অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে বিশদ বিবরণের জন্য জেলা পঞ্জীকৃত সমবায় সমিতিগুলিকে জেলা শিল্প বাণিজ্য কেন্দ্র কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়েছে। হাইলাকান্দি জেলার আলগাপুর বাজারে গতকাল রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ শর্ট সার্কিট বলে অনুমান করা হচ্ছে। হাইলাকান্দি জেলার আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে সংঘটিত চুরির ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে ধৃতরা হচ্ছে মারুফ হোসেন লস্কর, হাফিজুর রহমান এবং আব্দুর রহমান। হাইলাকান্দির অতিরিক্ত পুলিশ সুপার সমীর দপ্তর বড়ুয়া গতকাল আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান যে স্কুল থেকে মোট 12টি ট্যাবলেট PC চুরি হয়েছিল। এর মধ্যে এখনও পর্যন্ত 4টি ট্যাবলেট PC উদ্ধার করা সম্ভব হয়েছে। উল্লেখ্য, গত 1 মে আলগাপুর পাবলিক স্কুলে চুরির ঘটনা সংঘটিত হয়। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল AINN শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং @AINN_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45।

কিছুক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন সুবীর সেনের কণ্ঠে। আকাশবাণী শিলচর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচি। আধুনিক গান শুনবেন সকাল 8:40 নির্মলা মিশ্রর কণ্ঠে। বেলা 12:30 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 8:50 বেলা 10:30 বেলা 12:00 এবং রাত 7:15 শুনবেন হিন্দি ছবির গান। সকাল 9:00 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাদন শুনবেন জয়া বিশ্বাসের পরিবেশনায়। সকাল 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন কিশোরী আমনকরের কণ্ঠে।

দশটায় শুনবেন বাংলা ছবির গান, বেলা এগারোটায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন গজল, আমার কথা অনুষ্ঠানে বেলা এগারোটা বেজে ত্রিশ মিনিটে নিজের কথা বলবেন সংহিতা নাগ, দুপুর একটা চল্লিশ মিনিটে লোকগীতি পরিবেশন করবেন অলোক চক্রবর্তী, দুপুর দুটোয় ভজন শুনবেন রাগিনী শর্মার কণ্ঠে, দুপুর দুটো বেজে ত্রিশ মিনিটে নজরুল গীতি গেয়ে শোনাবেন মন্দিরা ভট্টাচার্য, দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে লঘু শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাদন শুনবেন সৌম্যদীপ পাল চৌধুরীর পরিবেশনায়, বিকেল পাঁচটা পাঁচ মিনিটে শুনবেন মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে, অনুষ্ঠান দুটি পাতা একটি কুড়ি সন্ধে ছটা বেজে পনেরো মিনিটে। চাষ আবাদের কথা সন্ধে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে, এতে শুনবেন রোগী ও চিকিৎসকের সম্পর্ক, এনে বলবেন ডক্টর সুদীপ পুরকায়স্থ। রাত আটটায় কথিকার অনুষ্ঠান, এতে শুনবেন ভূগর্ভস্থ জলের সংকট, বলবেন নির্বল সরকার।

রাত 8:15 রাগ প্রধান শুনেন জ্ঞান প্রকাশ ঘোষের কণ্ঠে। রাত 8:30 লঘুশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাদন শুনবেন শান্তনু সুশান্ত ভট্টাচার্যের পরিবেশনায়। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনবেন রাত 9:15। রাত 10:00 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর বাদন শুনবেন তরুণ ভট্টাচার্যের পরিবেশনায়। শুনলেন আজকের বাকি অনুষ্ঠানগুলোর সময়সূচী।

গান শুনলেন নির্মলা মিশ্রর কণ্ঠে আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন ফকিরা ছবি থেকে কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে।

সনম ছবি থেকে গানখানি শুনলেন অভিজিৎ এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে। এই গানটির সাথে শেষ হল হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন আলাহিয়া বিলাওয়াল রাগে সেতার বাদন, শিল্পী জয়া বিশ্বাস।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন আলাহিয়া বিলাওয়াল রাগে সেতার বাদন, বাজিয়েছেন জয়া বিশ্বাস।

আকাশবাণী শিলচর শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন দেশকার রাগে খেয়াল, শিল্পী কিশোরী আমনকার।

শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন দেশকার রাগে খেয়াল, গেয়েছেন কিশোরী আমানকার, আকাশবাণী শিলচর। এখন শুনবেন বাংলা ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি অভিষেন ছবি থেকে, রূপঙ্কর বাগচি এবং অন্বেষা দত্তগুপ্তর কণ্ঠে।

এবারের গানটি শুনবেন দৃশ্যান্তর ছবি থেকে, ঈশান মিত্র এবং মধুবন্তী বাগচির দ্বৈত কণ্ঠে।

বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারে গানটি শুনবেন শোভন গাঙ্গুলির কণ্ঠে, ছবি মুখার্জিদার বউ।

শুনছেন বাংলা ছবির গানের অনুষ্ঠান। পরের ছবি ড্রাকুলা স্যার গেয়েছেন ঈশান মিত্র।

বাংলা ছবির গানের অনুষ্ঠানের সবশেষ গানটি শুনবেন নূরজাহান ছবি থেকে, রাজবর্মন এবং প্রস্মিতা পালের দ্বৈত কণ্ঠে।

0: বিভিন্ন শিল্পীর গাওয়া বাংলা ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গরো কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শুনবেন থ্রি ইডিয়টস ছবি থেকে, গিয়েছেন শান ও শান্তনু মৈত্র।

পরের গানটি শুনবেন আ দেখে যারা, ছবি থেকে গেয়েছেন দিব্যেন্দু মুখার্জি ও শ্বেতা বিজয়।

0: पागल कोई हो गया।
1: अरे बिल्कुल वो ही मुझे हो गया है कि नहीं।
0: पागल कोई हो गया।
2: किशोर कुमार ও উষা মঙ্গেশকরের কণ্ঠে গানটি শুনলেন আফত ছবি থেকে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন হিন্দি ছবির গান। পরের গানটি অনুরাধা পাড়ওয়াল ও কুমার শানুর দ্বৈত কণ্ঠে, ছবি বুলান্দী।

এবারের গানটি শুনবেন। মনালী ঠাকুর ও সোহমের কণ্ঠে বলরাম ছবি থেকে।

বিভিন্ন শিল্পীর গাওয়া হিন্দি ছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী কুমার শানু।

গানটি শুনলেন সুরেশ ওয়াদেকারের কণ্ঠে। গজলের অনুষ্ঠানে শেষ গানটি শুনবেন মনির সেপাসের কণ্ঠে।

0: বিভিন্ন শিল্পীর গাওয়া গজলের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, আমার কথা অনুষ্ঠানে এখন নিজের কথা বলবেন সংহিতা নাগ।
1: আমি সংহিতা নাগ, জন্মেছি ধর্মনগরে। জীবনের 18 বসন্ত পার হয়েছে ত্রিপুরা রাজ্যের উত্তরের এই ছোট্ট শহরে। তারপর উচ্চশিক্ষার জন্য পাড়ি অসমের করিমগঞ্জে। মা বাবার নিশ্চিত আশ্রয় ছেড়ে জীবনের সেই প্রথম বাইরে পা রাখা। করিমগঞ্জ কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি নেওয়ার পাঠ শেষ করে চলে আসা প্রাণের শহর শিলচরে। সেই থেকে আজ 18 বছর শিলচরই আমার ঠিকানা। এই শহরের সংস্কৃতি আর প্রকৃতি মিলেমিশে একাকার। বরাক নদীর তীরে এই শহরের জীবনযাত্রা আমাকে মুগ্ধ করে। এই শহর আমাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছে। শিলচর এখন আমার কাছে হোম অ্যাওয়ে ফ্রম হোম। আসাম বিশ্ববিদ্যালয়ে মাস কমিউনিকেশন নিয়ে পড়ার সময় কিছুটা কাকতালীয় ভাবে সাংবাদিকতায় যোগদান। নেশাকে পেশা বানিয়ে বর্তমানে আমি উত্তর পূর্বের বহুল প্রচলিত বাংলা দৈনিক যুবসংঘতে একজন সাব এডিটর হিসাবে কাজ করছি। গত 16 বছর ধরে এটি আমার ভালো লাগার জায়গা। প্রায় 2 দশকের এই পথ চলায় পরিচয় হয়েছে সমাজের নানা ক্ষেত্রের বিভিন্ন মানুষের সঙ্গে। সহকর্মী হিসাবে পেয়েছি আমার মতোই বিভিন্ন ক্ষেত্র থেকে উঠে আসা মহিলাদের। তাদের সঙ্গে সুখ দুঃখের কথা ভাগ করে একটি কথাই বুঝতে পেরেছি, বর্তমানে প্রতিটি মহিলাকেই নিজের পায়ে দাঁড়ানো উচিত। আর্থিকভাবে স্বনির্ভর হওয়া বর্তমান সময়ের দাবি। যদিও একজন মহিলাকে সংসারের হাজারো ঝামেলা সামলে একজন চাকরিজীবী মহিলা হিসাবে নিজের পরিচয় গড়ে তোলা চারটিখানি কথা নয়। তাছাড়া কর্মক্ষেত্রে একজন মহিলাকে অনেক সমস্যার মুখে পড়তে হয়, লড়াই করতে হয় প্রতিটি পদক্ষেপে, কিন্তু তারপরও নারী দোষবুঝা, তাদের কাছে অসাধ্য কিছুই নেই। তাই একজন কর্মজীবী নারী হিসাবে আমি অবশ্যই গর্বিত। আমার মতো অনেক মহিলা এখন নিজের পায়ে দাঁড়িয়ে নিজের স্বপ্ন পূরণ করছেন, তবুও এখন অনেক পথ বাকি। আমাদের মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য আর সুযোগের জন্য আরো লড়তে হবে। তবে এই লড়াইয়ে মহিলাদের পাশে থাকতে হবে তাদের প্রিয়জনদেরও, কারণ এই লড়াই শুধু একজন মহিলার একার লড়াই নয়। আমি বিশ্বাস করি নারী যদি ক্ষমতায়িত হয় তাহলে একটা পরিবার, একটা সমাজ, এমনকি একটা দেশ হয়ে এগিয়ে যায়। আমি চাই আমার সমাজের প্রতিটি নারী যেন নিজের কণ্ঠস্বর খুঁজে পায়, খুঁজে পায় নিজের ভালোবাসার জায়গা।
0: আমার কথা অনুষ্ঠানে এতক্ষণ নিজের কথা বললেন সংহিতা নাগ। এখন প্রথমে লোকগীতি গেয়ে শোনাবেন শুক্লা পাল, ও পরে লোকগীতি শুনবেন আনন্দময়ী ভট্টাচার্য ও অন্যান্যদের পরিবেশনায়। প্রথমে শুক্লা পাল।

এতক্ষণ লোকগীতিকে শোনালেন শুক্লা পাল। এখন লোকগীতি শুনবেন আনন্দময়ী ভট্টাচার্য ও অন্যান্যদের পরিবেশনায়।

ও অন্যান্যদের পরিবেশনায় শুনলেন লোকগীতি আকাশবাণী শিলচর। হিন্দি ছবির গানের অনুষ্ঠান, প্রথম গানটি শুনবেন মঞ্জিল ছবি থেকে, গেয়েছেন কিশোর কুমার।

পরের গানটি শুনবেন উদিত নারায়ণ ও আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে, ছবির নাম মান।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন জিন্দেগি ওর হাম ছবির গান। বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন হিন্দি ছবির গান। পরের গানটি কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে, ছবির নাম মাং ভরো সজনা।

অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন ম্যায় হুঁ না ছবি থেকে, গেয়েছেন সোনু নিগম ও শ্রেয়া ঘোষাল।

হিন্দি ছবির কানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, সুরের ভেলা, এতে এখন শুনবেন আপনাদের পছন্দের আধুনিক গান।

শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সুরের ভেলা অনুষ্ঠান। বন্ধুরা সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো, তাই না? আমিও খুব ভালো আছি আর অপেক্ষা করছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। এখন থেকে আগামী কিছুটা সময় আপনাদের সঙ্গে কথা বলে আর আপনাদের

পছন্দের গান শুনে কাটাব। আসুন তাহলে। হ্যালো হ্যালো, আপনার কথাটা শোনা যাচ্ছে না, একটু কি জোরে বলবেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন? কিন্তু আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আচ্ছা বলুন, কি গান শুনতে চাইছেন বলুন।

কোনো কারণে আমাদের এই বন্ধুর সাথে কথা বলা হলো না। আসুন প্রথমে কুমার শানুর কণ্ঠে একটি গান শোনা যাক।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার দিদিভাই।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
0: আচ্ছা, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ দিদিভাই, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
0: খুব ভালো আছি।
1: দিদিভাই, আজকে একটি সুরের বেলা শুনবো, আমি যেতে যেতে পথে হলো দেরি।
0: আচ্ছা ঠিক আছে,
1: সব বাইরে নিয়ে শুনবো, দিদিভাই আপনিও শুনবেন।
0: নিশ্চয়ই শুনবো, শুনুন তাহলে আপনার পছন্দের গান রাহুল দেব বর্মনের কণ্ঠে।
1: নমস্কার দিদিভাই, ভালো থাকবেন।
0: নমস্কার, আপনিও ভালো থাকবেন।

0: Hubschrauber darunter.
1: হ্যালো
2: হ্যালো
1: হ্যাঁ বলুন
2: বৈশাখে শুভেচ্ছা সবাইকে
1: ধন্যবাদ আপনাদের সবার জন্য রইল শুভেচ্ছা
2: হ্যাঁ একদম আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য
1: আচ্ছা কেমন আছেন বলুন
2: হ্যাঁ হ্যাঁ ভালো আছি অবশ্যই আর অনেকদিন বাদে আপনার কণ্ঠস্বর অনুরণিত হলো আমার কর্ণদয়ে
1: কিছু বিশেষ কারণে আমাদের এরকম করতে হয় আর কি
2: তাই তো সে জায়গায় দাঁড়িয়ে আমাদের একজন বন্ধু খুব ভালো বন্ধু আমার সত্যি মানে শুধু রক্তর সম্পর্ক তো বড় নয় আত্মার আত্মীয় যিনি তার সাথে কি বলবো সেই সম্পর্কটা খুঁজতে হয় আমাদের তো সেই সম্পর্কের খাতিরই বলছি আমার বন্ধুবর প্রেমজিৎ চক্রবর্তী মহাশয় ফোন করে বলছেন যে দাদা অনুষ্ঠানটা তো চলছে আপনি ফোন লাগান আর কি বলবো দুয়ে দুয়ে চার হয়ে গেল যাই হোক এবার গানের
1: শুনতে চাইছেন
2: নাম রেখেছি বনলতা যখন দেখেছি হয়তো বাঁচি এরকম গানটা আর যাদের নিয়ে গানটা শুনতে চাইছি বিশেষ করে আমার বন্ধুবর প্রেমজিৎ চক্রবর্তী মহাশয় তারপর আমাদের আছেন অরুণ দাস তারপর অবিনাশ দাস তারপর রিঙ্কু দাস হ্যাঁ হ্যাঁ বাপনাচার্য তারপর সিন্ধু দাস মহাশয় তারপর প্রেমজি মিঠুন চক্রবর্তী ফ্রম ব্যাঙ্গালোর আর আমাদের বোনরার মধ্যে যারা যাদের নাম সবসময় বলি সুতপা আর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য আর আমার ছোট ভাই দেবজিৎ দাস
1: আচ্ছা
2: তো ভালো থাকুন দিদি ভাই
1: আপনারাও ভালো থাকুন
2: হ্যাঁ ভালো রাখুন নমস্কার
1: নমস্কার এবারের গানটি শ্যামল মিত্রর কণ্ঠে

0: হ্যালো
1: হ্যালো,
0: বলুন, কে বলছেন?
1: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার,
1: আমি লালাবাজার থেকে বলছি, রানতপুর কায়স্থ।
0: আচ্ছা আচ্ছা, বলুন।
1: অনেকদিন পর আজকে অনুষ্ঠান,
0: অনেকদিন পর আবার শুরু হলো এই অনুষ্ঠান। না,
1: অনুষ্ঠান শুরু হয়ে কি বলবো, খুশির মানে সীমা নেই।
0: আচ্ছা আচ্ছা, আমাদেরও খুব ভালো লাগছে। কোনো বিশেষ কারণে কখনো কিছুদিনের জন্য বন্ধ হতে পারে, তারপর আবার চলবে অনুষ্ঠান।
1: ঠিক আছে, ঠিক আছে।
0: বলুন, কি গান শুনতে চাইছেন?
1: গান শুনবো কুমার শানুর কণ্ঠে।
0: হ্যাঁ,
1: তোমরা আসবে তো?
0: আচ্ছা,
1: ওই গানটি শুনবো।
0: ঠিক আছে।
1: আর আপনি ভালো আছেন তো?
0: একদম ভালো আছি, আপনারা?
1: হ্যাঁ, আমরা সবাই খুব ভালো আছি।
0: আচ্ছা আচ্ছা,
1: আজকে অনুষ্ঠান তো হচ্ছে, আরো বেশি ভালো লাগছে,
0: আরো বেশি ভালো লাগছে। তাহলে শুনুন আপনার পছন্দের গান কুমার শানুর কণ্ঠে।
1: হ্যাঁ, আর এই মুহূর্তে যারা রেডিও শুনছেন সবাইকে সঙ্গে নিয়ে শুনবো, আর আপনি শুনবেন কিন্তু।
0: নিশ্চয়ই শুনবো।
1: তাহলে রাখছি, নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: নমস্কার নেবেন?
0: নমস্কার, নমস্কার,
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি।
0: হ্যাঁ,
1: ভূমি জেলা থেকে বলছি, প্রেমজিৎ চক্রবর্তীর গ্রামের নাম আনিপুর রাজনগর।
0: আচ্ছা,
1: আর প্রথমে আপনাকে নমস্কার জানাই।
0: নমস্কার।
1: বিশেষ করে আপনাদের আকাশবাণী শিলচরের সকল কর্মকর্তা এবং বিশেষ করে সংবাদ পাঠক পাঠিকাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই।
0: ধন্যবাদ, আমাদের আমাদের সবার তরফ থেকেও রইল আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা।
1: সুন্দরভাবে এখানে খবরাখবর তুলে ধরেন, সঠিক খবর, আমরা ভালো লাগে। আকাশবাণীর যে মানে কি বলবো গুণাগুণ, সেটা কোনোদিন ইয়ে হবে না, দিন হবে না, আমরা আকাশবাণীর সঙ্গে রয়েছি।
0: ধন্যবাদ, আপনারা সবাই থাকবেন আকাশবাণীর সঙ্গে,
1: আকাশবাণীর সঠিক খবর দে।
0: হুম হুম হুম।
1: আর আজকে আমি গান শুনবো ভাবছি, যে গানটি এরকম, কফি হাউসের আড্ডাটা যে আজ আর নেই, মান্নাদের কণ্ঠে শুনে দেবেন।
0: আচ্ছা, আর
1: তাদেরকে নিয়ে গানটি শুনবো, নামটা একটু বলে ফেলি।
0: প্রথমে
1: তো আপনি

0: আমি তো শুনবই, না না এটা কষ্ট নয়, এটা ভালো লাগা।
1: আর আপনি শুনবেন, অনুপ দা শুনবেন, জহর দা, তারপর রয়েছেন আমাদের আশুতোষ দেবনাথ মহাশয়, তারপর মিঠুন চক্রবর্তী, আর প্রতিভা দত্ত, আর রাজা, আর শিবাজি রুদ্রপাল, আর কমরুল ভাই। আর এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন
0: সবাইকে নিয়ে শুনবেন।
1: অনুষ্ঠান শুরু হয়েছে, শ্রোতা বন্ধুরা আপনার অনুষ্ঠানে আসুন, কোন কোন কথা বলুন।
0: ঠিক আছে,
1: নমস্কার, ভালো থাকবেন।
0: নমস্কার, আপনারাও ভালো থাকবেন। এবারের গানটি মান্না দের কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি কৈলাসহর থেকে আশুতোষ দেবনাথ বলছি।
0: আচ্ছা আচ্ছা, তা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি, আপনারা ভালো আছেন তো?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
0: আচ্ছা,
1: আসলে আজকে যে লাইভ অনুষ্ঠান হচ্ছে আমার জানা ছিল না।
0: আচ্ছা,
1: আমি শিলচর টিউনও করিনি।
0: হ্যাঁ,
1: তো ধন্যবাদ জানাবো প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়কে,
0: উনি সবাইকে জানিয়েছেন, তাই তো?
1: হ্যাঁ, কিছুক্ষণ আগে আমাকে ফোন করলেন যে আজকে তো শিলং, আর দুঃখিত, শিলচর হচ্ছে। আমি টিউন করলাম আর ফোনটা লেগেও গেল। ফোন লাগার পর আসলে আজকে যে আধুনিক গান আমি ভুলে গেছি,
0: সেটা মনে নেই।
1: হ্যাঁ,
0: আচ্ছা আচ্ছা, তো আজকে থেকে আবার নিয়মিত অনুষ্ঠানটা চলবে। ধন্যবাদ, বলুন কি গান শুনতে চাই
1: দিদি? আজকে আমাকে শুনিয়ে দিন মহান গীতিকার স্বপন চক্রবর্তীর লেখা, রাহুল দেববর্মনজির সুর দেওয়া, মহান শিল্পী আশাজির একখানা মধুর গান, সন্ধ্যা বেলা তুমি আমি দুজনে।
0: আচ্ছা,
1: আশাজি চলে যাওয়ার পর মনে হয় এই প্রথম লাইভ অনুষ্ঠান
0: মনে হয়। হ্যাঁ হ্যাঁ, প্রথমে হচ্ছে, খুব
1: এই গানখানি শুনিয়ে আমি আশাজিকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।
0: ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
1: আর এই গানখানি আপনাকে শুনবো প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, জহরলাল বর্মন মহাশয়, শুনবেন অবিনাশ তেলি, আমার সহধর্মিনী সঙ্গীতা দেবনাথ, বুল্টি দাস, আর দেবজিৎ ভাই, রামতক ভাই, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে,
0: সবাইকে নিয়ে শুনুন তাহলে আপনার পছন্দের গান আশা ভোসলের কণ্ঠে।
1: ভালো থাকবেন, নমস্কার।
0: আপনারাও ভালো থাকবেন, নমস্কার।

0: হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: হ্যাঁ, আমি এই মুহূর্তে হাইলাকান্দি লক্ষ্মী শহর থেকে বলছি, কামরুল হক মজুমদার।
0: আচ্ছা আচ্ছা, তা ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো রয়েছি, আর আপনার সঙ্গে কথা বলে আরো ভালো হয়ে গেল।
0: আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কি গান শুনতে চাইছেন বলুন।
1: গান শুনবো ভাবছিলাম অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে, চোখের জলের হয় না কোনো রং।
0: আচ্ছা,
1: এই গানটি শুনিয়ে দিবেন।
0: ঠিক আছে,
1: আর যাদেরকে নিয়ে গানটি শুনবো দু একজনের নাম বলি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, প্রথমত শুনবেন শিবাজি রুদ্রপাল, অনুপ কুমার ভট্টাচার্য শুনবেন, রামকৃষ্ণনগর থেকে ওনার সহধর্মণী সুতপা ভট্টাচার্য, খুব ভালো একজন বৌদি আমার। আর লক্ষ্মীশ্বর থেকে শুনবেন রাজা মালাকার, প্রেমজিৎ চক্রবর্তী, আরো যারা এই মুহূর্তে অনুষ্ঠানটি শুনছেন সবার জন্য রইল। হ্যাঁ, আর আপনি কিন্তু শুনতে একদম ভুলবেন।
0: শুনবো, নিশ্চয়ই শুনবো।
1: হ্যাঁ, তো আপনি তো ভালো রয়েছেন?
0: হ্যাঁ ভালো আছি।
1: ঠিক আছে, ভালো থাকবেন, আপনাদেরকে গান এইভাবে শুনিয়ে দেবেন।
0: নিশ্চয়ই নিশ্চয়ই শুনুন তাহলে আপনার পছন্দের গান অভিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: দিস কল ইজ নাও বিইং রেকর্ডেড।
1: নমস্কার দিদিভাই। আমি
0: যেতে যেতে কুমার শানুর কণ্ঠে শোনা যাক আরও একখানি গান।

শ্রোতা বন্ধুরা, আজকের মতো সুরের ভেলা অনুষ্ঠান এখানেই শেষ হল। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার। আকাশবাণী শিলচর। এখন রবীন্দ্রসঙ্গীত কে শোনাবেন? বিশাল রায় কর্মকার।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনালেন বিশাল রায় কর্মকার। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:45। কিছুক্ষণের মধ্যেই বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমার্ধে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের এন রঙ্গস্বামী আজ শপথ নিয়েছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লি সরকারের। কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। চলতি সপ্তাহেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশে পৌঁছে যেতে পারে বলে ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলেছে। প্রথমার্ধে ভবানীপুর ও পূর্ব মেদিনীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।
0: এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি পাঁচ সদস্য। নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল, অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাদের শপথ বাক্য পাঠ করান। এছাড়া উত্তরবঙ্গের নয় জেলা ও মুর্শিদাবাদের মোট 76 জন বিধায়ক প্রথমার্ধে শপথ নিয়েছেন। দ্বিতীয়ার্ধে নদী এবং 224 পরগনার বিধায়কদের শপথ নেওয়ার কথা। শপথ গ্রহণের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজ বিধানসভা চত্বরে গার্ড অব অনার দেওয়া হয়। সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে বিধানসভায় ঢোকেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানান অধ্যক্ষ প্রতিম তাপস। তারপর তিনি বিহার আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন। এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে তিনি পুজো দেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। বিধানসভার 144 জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে ও 22 জন বিধায়ক বিপক্ষে ভোট দিয়েছেন। 5 জন ভোটদানে বিরত ছিলেন। তবে আস্থা ভোট চলাকালীন প্রধান বিরোধী দল ডিএমকে সভা থেকে ওয়াক আউট করে। উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে টিভিকে 108টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হওয়া সত্ত্বেও বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলিকার শ্রী বিজয়কে আস্থা ভোটের নির্দেশ দিয়েছিলেন। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেসের নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করেছেন। এ নিয়ে টানা 5 বার তিনি মুখ্যমন্ত্রী হলেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন রঙ্গস্বামীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। আজকের প্রসঙ্গে এবারের বিষয়ে আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ চিলির বিদেশমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ মাকেনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় জানা গেছে, পরিষেবামূলক অর্থনীতি এবং জরুরি পণ্যের রপ্তানির বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে। বহুপাক্ষিক ও বহুমুখী ক্ষেত্রে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে দুপক্ষ সহমত হয়েছে। বিদেশমন্ত্রীর আজ বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে। বিকেলে দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ডো নামোলা ও ব্রাজিলের বিদেশমন্ত্রী মাওলো ভিয়েরার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি। সন্ধ্যার পর তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে মত বিনিময় করবেন। উল্লেখ্য, নতুন দিল্লিতে আগামীকাল শুরু হতে চলা ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে পেরেজ ভারতে এসেছেন। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর এই বৈঠকে পৌরোহিত্য করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী এবং সহযোগী দেশগুলির সদস্য প্রতিনিধিরা বৈঠকে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়ে বৈঠকে মত বিনিময় হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ প্রাক্তন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রপতি ভবনে তিনি প্রাক্তন রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। উল্লেখ্য, দেশের পঞ্চম রাষ্ট্রপতি হিসেবে ফখরুদ্দিন আলী আহমেদ 1974 সালের 24 আগস্ট থেকে তাঁর মৃত্যু 1977

একাত্তরের 11 ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বভার সামলান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ 3 দিনের গুরুত্বপূর্ণ সফরে চীনের রাজধানী বেজিং যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বহু প্রতীক্ষিত আগামীকালের বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ট্রাম্প বলেছেন, তাদের মধ্যে বাণিজ্য বিষয়ে আলোচনায় সর্বাধিক গুরুত্ব পাবে। এই নিয়ে ট্রাম্প সপ্তমবার শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। কৌশলগত সহযোগিতা এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দূরভাষে মতবিনিময় করেন। ইইউ

0: মেডিকেলে প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের তদন্তে সিবিআই এর একটি দল আজ রাজস্থানের জয়পুরে পৌঁছেছে। রাজস্থান পুলিশের বিশেষ দল এই ঘটনায় কমপক্ষে 24 জনকে জেরা করে। এছাড়াও সিকা সহ অন্য এলাকাতে শতাধিক সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশগত স্থিতিশীল বিকল্প ব্যবহারের বার্তা দিতেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই গুজরাট এবং আসামে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে নতুন ও ছোট কনভয় লক্ষ্য করা গেছে। তবে কনভয়ের আকার কমানো হলেও এসপিজি প্রোটোকল অনুযায়ী প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা অটুট রাখা হয়েছে। কনভয়ে নতুন গাড়ি না কিনে বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন শ্রী মোদী। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা অর্ধেকেরও কম করেছেন। এছাড়াও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দিল্লির মুখ্যমন্ত্রী সহ মন্ত্রী, বিধায়ক এবং জনপ্রতিনিধিদের সরকারি যানবাহনে ব্যবহার কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপে ঘোষণা করা হয়েছে। সরকারি কনভয় থেকে অপ্রয়োজনীয় যানবাহন সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও একই সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভায় আজ শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সবকা সাথ সবকা বিকাশের ভাবনায় অংশীদার হতেই তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন।
1: সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের তিনি প্রবর্তক। যেটা আজকে করেছেন সেটা আমরা করব এবং আমরা তার দেখানো পথেই চল। খবরটা দেখার পরে আমিও আমার সিকিউরিটি দায়িত্বে থাকা লোকজনকে বলেছি অপ্রয়োজনীয় গাড়ি রাখার প্রয়োজন।
0: কেন্দ্রীয় সরকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতব পদার্থের আমদানি শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, সোনা ও রূপোর উপর 5% এবং প্ল্যাটিনামের উপর 5.4% শুল্ক বাড়ানো হল। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনার গয়না না কেনার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। পশ্চিম এশিয়ার সংকটের প্রেক্ষিতে তাঁর এই আবেদন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, পশ্চিম এশিয়া বর্তমান সংকটের প্রেক্ষিতে সরকার জনগণের উপর বাড়তি বোঝা না চাপিয়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশে পৌঁছে যেতে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু চলতি সপ্তাহের শেষ নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশে, আন্দামান সাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সংশ্লিষ্ট এলাকার উপর থাকা নিম্নচাপ অঞ্চলের সঙ্গে ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে 4.5 কিলোমিটার ওপরে অবস্থান করছে। আগামী 24 ঘণ্টায় তারও স্পষ্ট রূপ নিতে পারে। ভারতের আবহাওয়া দপ্তর রাজস্থানে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের কবলে বিপর্যস্ত হয়ে পড়ে বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 45 থেকে 47 ডিগ্রির মধ্যে রেকর্ড করা হয়েছে। বারমেরে গতকাল ছিল রাজ্যের উষ্ণতম স্থান। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। নবরায়পুরের শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। 10 ম্যাচে 9 পয়েন্ট সংগ্রহ করে কেকেআর অষ্টম স্থানে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ চলছে। প্রথমার্ধে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রীরা। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন নবনির্বাচিত ডিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস এর এন রঙ্গস্বামী শপথ নিয়েছেন। পশ্চিম এশিয়ার পরিস্থিতির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সহ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও দিল্লি সরকারের। খবর শেষ হলো, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গর্ব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 8.85 কোটি বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
4: এখন লোকগীতি গেয়ে শোনাচ্ছেন অলোক চক্রবর্তী।

রসুল কিটিকে শুনালেন মন্দিরা ভট্টাচার্য। আকাশবাণী শিলচর লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন সৌম্যদীপ পাল চৌধুরীর বাঁশিবাদন।

এতক্ষণ শুনলেন সৈমদীপ পালচৌধুরীর বাঁশিবাদন আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশন এখানে শেষ হল, দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল ৫টায়। স্টুডিওর ঘড়িতে এখন বেলা ৩টে।

মণিপুরী অনুষ্ঠান আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, এখন শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

0: 이보 아카시바니 실절 프로그램 크나야로 신의 함정막 쇼막 나리기 샹신이 지니 디마샤 프로그램 젠두 미디엄 웨이브니 미터 르자 탐비샤 탐막니 포인트 막 탐막니 그라우데 르자 자이 마콘 자이 킬로 하르사 오데 FM니 르자 시막니 포인트 막 탐 메가 하르사 디니 부바리 베샤인 메 브라인니 샹지 탐 잉그리지 마이타이니 리징니 마이타이 콘도 জিনি ডিমাশা প্রোগ্রাম হা দিনী সিকাং থা খনারি নাম গিব্রিং থাপ প্রোগ্রাম ওডে আখন থালা নালাই লাইনিং সাইনসিনি গ্রাউ জমা দু সিকাং থা কনকপুর সাধনা সঙ্গ ক্লাব নি গিব্রিং থাপ প্রোগ্রাম খনালাই নাম
1: দিনী নি এলাই বসাই মজাং হা জিনি কনকপুর সাধনা সঙ্গ সালাই আবা গিব্রিং থাপ প্রোগ্রাম জেনবানি সিকাং হা ক্রিপ নি জিনি খাজু নি হামজৌমা খাসৌমা খনারি লাদু এবো প্রোগ্রাম হা রেজাবটাই ওদেহে কারুইন মাসি খনারি নাং দুহা জেন্দু রেজাবটাই

0: বুটনি কুরাঙা রেজাবটাই টাইটাম খানাকা অনিল সুবুত শামসুন্দর ছায়া ওডে দীপালী বর্মন নি কুরাঙা টবলা দামজিরুবা রণধীর বর্মন এবনি লুগু লুগুনি খেপ নে যিনি হামজমা খাসমা খনা ফিরনি রি যিনি দিনে নি গিবিন গটা প্রোগ্রাম কে ইরানু জামিলাদু
1: কনকপুর সাধনা সংঘ ক্লাব নি গিবিন গটা প্রোগ্রাম খনা লাইকা দিনে নি গিবিন গটা নি প্রোগ্রাম ইরানিং জামকা আকাশবাণী শিলচর দোহা কিসা এখন সাইন্সিনী গ্রাউজমা খনালাইনাম

আকাশবাণী শিলচর গ্রাউজমা ফরিডু রাজদীপ বর্মন বিজেপি নি ডাঙ্গরা গেডেবা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মিয়া গুয়াহাটী খানাপাড়া নি ভেটেনারি কলেজ নি মলাউয়াম হা হাম গেডে মেল খামিয়া বাহা ডোফা ডোফা আরো ডাঙ্গাশি মন্ত্রী হোজা জাহি খাম্মানি স্মাইফাবা গেডেমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আসাম রাজ্যী মন্ত্রী হোজা জাহি খাম্মানি স্মাইফাবাহা মডাই ঈশ্বরকে ওয়াইনসহি ভারত নি সংবিধানকে লোনমা ডেঙি ধারা মাফি মানরিহি দেশকে গ্রাউসি লুগু শিখলাহি খ্রিবনি হাম্বা বাউসমাহি ওডেহে খিনমাগ্রিহি মন্ত্রী হোজা জাহি খাজাং মুজাং খুশি ডাংফালাংমানি স্মাইফাবা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মানি লুগুহা মিয়াহা আরো ব্রি ক্যাবিনেট মন্ত্রী স্মাইফাবা বিজেপি নি রামেশ্বর থেলি ওডেহে আজান্তা নিয়োগ মিয়াহা মন্ত্রী হিসাবজাং স্মাইফাবা ইজাংগেডে আসাম গণ পরিষদ নিফ্রাং দলনি মেল হোজা অতুল বোরা ওডেহে বিপিএফ গ্রাউডে বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট নিফ্রাং চরণ বড় মিয়াহা মন্ত্রী হিসাবজাং স্মাইফাবা আসাম গভর্নর লক্ষ্মণ প্রসাদ আচার্য সালাইয়াবা ইবো স্মাইফাবা নি মেলহা মন্ত্রী সকাউ নরেন্দ্র মোদী কেন্দ্র নি নখর নাইশ্যমন্ত্রী অমিত শাহা ডিফেন্স মন্ত্রী রাজনাথ সিং ফাইন্যান্স মন্ত্রী নির্মলা সীতারমন বিজেপি নি হায়ুং মেলহোজা নীতিন নবীন সর্বানন্দ সোনোয়াল ডোংবা ইউপি বিহার মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা ওডে খনগনি রাজিনী মন্ত্রী হোজা রাও ওডে লুগুহা আমেরিকা নি অ্যাম্বাসেডর সার্জিও গর জাং গিবিন গিবিন গেরবারও ডোংবা এনটিএ গ্রাউডে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইবো মাইথাইনি মে বডাইনি সাইনথাম্বা খালি জায়াবা মেডিকেল নি নিট ইউজি পরীক্ষা নি লাইসি লিক জাবানি লাবা জায়াহা ঠিক নারিবা সোশ্যাল মিডিয়ানি দ্বারা যাং এনটিএ খারিবা আনসারও নি হাম্বা রুম্বা ওডে ফাইগনিয়াবা বসাইনকে বাউহিসে ইলে গ্রাউ মঠাউলাইবা ইলে জাঠাইকে নাহি গভর্নমেন্ট ইবো পেপার লিক জাবানি গ্রাউখে রেকাউশিসি মিঠি সোথার নে সিবিআই নে খুশি অফাকা সিবিআই কে কেস হা জুরুনে এনটিএ নাম্বালাই লাই ডকুমেন্টস ব্রেন রিনাংঠি এনটিএ খারিবা ওডে এনটিএ খারিবাকো ফিন খাফিনিয়াবা বসাইনখালি পরীক্ষা জাফিনাংঠিহি ওডে পরীক্ষা রিগিনিয়াবা সেন্টার বো সলাইনাংনিয়া ওডে পরীক্ষা নি গডাইন গডাইন খ্লাইহি রেজিস্ট্রেশন জানাংনিয়াঠি এনটিএ গ্রাউর গাউরিবা সুপ্রিম কোর্ট মাসি থাংডোয়াবা খুশি জেনিয়াবা ইবো মাইথাইনি সমাধান সমারোহ বুমুনি বিসিংহা অগস্ট বডাইনি সাইনখনসি সাইনখনগনি ওডে সাইনখনথামখালি থাংডোয়াবা লোক আদালত খাম্মানি গ্রাউমঠাউখা ইবো থাংডোয়াবা লোক আদালতকে উলমা নাহি থাউয়াবা সুপ্রিম কোর্টনি কেস বুথুকে জারজাং জারনি বিসিংহা গ্রাউ সাইনলাই লাহি উলমাস জাম্মানে ইবো খুশিকে জেনবা ইবো হাম্বা খুশিহা গবামানে সুপ্রিম কোর্ট লয়ার্স বুটুকে ওডে উলনাহি ডোয়া রোখে হামসি গবালাহি উলস জাম্মানে সুপ্রিম কোর্ট খানসুলা ডুম পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট নি রোড নাইসয়াবা বেডেব গেডে নিফ্রাং মাসি হাবাই ঠাই বাইগোবা বহান নূতন বস্তি নিফ্রাং তুকার গ্রাম বিওপি ঠাংয়াবা লামানি ইয়াখরাই জাহি ঠাংবা ফাইবা বুডু সংঠেনি ক্লাই মঠাউহি ডেংডু হাবাই ঠাইনি হিসাবজাং বো ইয়াখরাই গেজের হাবাইবা ওডে হাজরো সিংবানী গ্রাউজমা মাইবা বো লামা জাহি ঠাংয়ারো ফায়ারোনি হাম্বানি খুশি হাম্বানি ক্লাহি ইলে গ্রাউ মঠাউলাইবা নিউ ওয়ার্ল্ড ব্যাংক রিয়াবা রাংজাং আরসিসি ব্রিজ স্লাম ইয়াদুসি ইবো লামা জাহি থাংবা ফাইবা মঠাউহিনু ডংমাসে থি পি ডাব্লিউ ডি খনারিবা হাইলাকান্দি জেলানি আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলহা মখাউ হাব্বানি ব্লামহা পুলিস গঠাম সুবুংকে সিংরিকে সমানে ডিটেন খ্লাইকা যিনি হাইলাকান্দিনি গ্রাউজমা রিয়াবা সাইনটিবা গঠাম ডিটেন খ্লাইজাউয়ারাউনি বুমুজাখা মারুফ হুসেন লস্কর হাজিফুর রহমান ওডে আব্দুর রহমান মিয়াহানি প্রেস কনফারেন্সা হাইলাকান্দিনি পুলিশনি এডিশনাল সুপারিনটেন্ডেন্ট সমীর বরুয়া সাইনটিবা খ্রিপজাং মাজিগনি স্কুলনি কম্পিউটার খাউখা ওডে দুশো

0: inflation. Gold and silver prices today witnessed a sharp surge of up to 6%. In the futures market at the multi-commodity exchange, gold for the June contract was trading nearly 6% higher at 1,62,597 rupees per 10 grams, while silver for the July contract was trading around 6.4% higher at 2,96,821 rupees per kilogram, according to latest reports. The government has raised the import duty, including cess, on gold and silver from 6% to 15%. Prime Minister Narendra Modi has significantly reduced the size of his convoy during recent domestic visits while retaining all essential security arrangements mandated under the Special Protection Group SPG protocols. According to sources, the reduction in the number of vehicles in the Prime Minister's convoy was implemented during his recent visits to Gujarat and Assam. Prime Minister Narendra Modi will embark on a six-day visit to the United Arab Emirates, UAE, the Netherlands, Sweden, Norway and Italy on Friday. Briefing media in New Delhi this evening, Secretary West in the Ministry of External Affairs, Sibi George, informed that on the first leg of his five-nation visit, Mr. Modi will reach UAE on Friday, where he will meet President Sheikh Mohammed bin Zayed Al Nahyan. He said the two leaders will exchange views on bilateral issues, in particular energy cooperation. And with that, we end this news bulletin.
1: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन, कहानी नहीं बदली स्टाइल गया है बदल, जो कहानियां हम सुनते आए देखते आए अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
3: आकाशवाणी शिलचर अनुष्ठान परिचिति प्रथमे आजकेर দুটি পাতা একটি কুড়ি সন্ধ্যে ছটা পনেরো মিনিটে, চাষাবাদের কথা সন্ধ্যে ছটা পঁয়তাল্লিশ মিনিটে। এতে শুনবেন রোগী ও চিকিৎসকের সম্পর্ক, এ নিয়ে আলোচনা করবেন ডাক্তার সুদেব পুরকায়স্থ। রাত সাতটা পনেরো মিনিটে হিন্দি ছবির গানের অনুষ্ঠান, রাত আটটায় কথিকার অনুষ্ঠান, এতে শুনবেন ভূগর্ভস্থ জলের সংকট, বলবেন নির্মল সরকার। রাত আটটা পনেরো মিনিটে রাগ প্রধান শুনবেন জ্ঞান প্রকাশ ঘোষের কণ্ঠে, লঘুশাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে। রাত আটটা তিরিশ মিনিটে লঘুশাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে গিটার বাদন শুনবেন সুশান্ত ভট্টাচার্যের পরিবেশনায়। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত নটা পনেরো মিনিটে। রাত সাড়ে নটায় গীতাঞ্জলি, রাত দশটায় শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানের সন্তুর বাদন শুনবেন তরুণ ভট্টাচার্যের পরিবেশনায়। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন, এবারে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সকাল ছটা পাঁচ মিনিটে অমৃতবাণী, সকাল ছটা দশ মিনিটে বন্দনা, খেতে খামারে সকাল সাড়ে ছটায়। লোকগীতি গেয়ে শোনাবেন দেবপ্রিয় নাগ সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট ও দুপুর একটা চল্লিশ মিনিটে। সুপ্রভাত সকাল সাতটা পাঁচ মিনিটে, সকাল সাতটা কুড়ি মিনিটে দেশ বন্দনা, সকাল সাতটা চল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীতের শিল্পী নীলিমা সেন। এছাড়া দুপুর একটায় রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন পৌলমী চক্রবর্তী। নজরুল গীতি শুনবেন দেবারতী রায়ের পরিবেশনায় সকাল আটটা চল্লিশ মিনিটে ও দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে নজরুল গীতি গেয়ে শোনাবেন বিশ্বজিৎ বিশ্বাস। হিন্দি ছবির গান সকাল আটটা পঞ্চাশ মিনিট, বেলা সাড়ে দশটা, বেলা বারোটা ও রাত সাতটা পনেরো মিনিটে। সকাল নটায় অনুষ্ঠান ভুলে বিচ্ছেদে, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল সাড়ে নটায় শুনবেন দেবব্রত চৌধুরীর সেতার বাদন। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত দশটায় খেয়াল শুনবেন অর্ণব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এছাড়া রাত সাড়ে আটটায় লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। বেলা দশটায় বাংলা ছবির গান, আধুনিক গান শুনবেন বেলা এগারোটায় বিভিন্ন শিল্পী।

কণ্ঠে ও দুপুর ১:১৫ আধুনিক গানের শিল্পী প্রসূন। বেলা ১১:৩০ আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সুভদ্রা ভট্টাচার্য। এর অপবহিত পরেই লোকগীতি শুনবেন অনুরাধা দত্ত ও গায়ত্রী ভট্টাচার্যের পরিবেশনায়। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শোনা যাবে বেলা ১২:৩০ বাংলা গানের অনুষ্ঠানে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর ২:০০ শুনবেন মৃগাঙ্গ দাসের গিটার বাদন। দুপুর ২:৩০ ভজনের শিল্পী স্বাগতা চক্রবর্তী। বিকেল ৫:০৫ মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল ৫:৩৫। সন্ধ্যে ৬:১৫ অনুষ্ঠান যুববাণী। চাষাবাদের কথা সন্ধ্যে ৬:৪৫। এতে বিজ্ঞানসম্মত ছাগল পালন, এ নিয়ে বলবেন কাছাড়ের পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের পশুচিকিৎসা কর্মকর্তা ডাক্তার রুবেল দাস। স্টুডিওর বাইরে গৃহীত সাক্ষাৎকারে ছিলেন গ্রহণে ছিলেন মিতা শর্মা। ৮:০০ অনুষ্ঠান খেলার জগৎ। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট ৯:১৫। ৯:৩০ অনুষ্ঠান সৃজন। এতক্ষণ প্রথমে আজকের এবং পরে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান ২টি পাতা ১টি কুঁড়ি।

চা শ্রমিক ভাই বোনদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুটি পাতা একটি করি অনুষ্ঠান। তো বন্ধুরা, আজকের অনুষ্ঠানে রয়েছে রমেশ রবিদাস ও অন্যান্যদের পরিবেশনায় বিচিত্রা অনুষ্ঠান। তো চলুন বন্ধুরা, আমরা বিচিত্রা অনুষ্ঠানটি শুনি।

চা শ্রমিক ভাই বোনেরা, অনুষ্ঠানে আমরা শুনছি রমেশ রবিদাস ও অন্যান্যদের পরিবেশনায় বিচিত্রা অনুষ্ঠান।

তো চা শ্রমিক ভাই বোনেরা, আসলে এতক্ষণ আমরা রমেশ রবিদাস ও অন্যান্যদের পরিবেশনা শুনলাম বিচিত্রা অনুষ্ঠান। এতে অংশগ্রহণকারী শিল্পীরা ছিলেন কৃষ্ণকান্ত রবিদাস, রঞ্জু রবিদাস, অজয় রবিদাস, বিক্রম রবিদাস, জয়রাম রবিদাস ও হরিলাল রবিদাস। আমাদের আজকের আসরের সময় প্রায় ফুরিয়ে আসছে, তাই আসর থেকে এবারে বিদায় নিতে হবে। বিদায় নেওয়ার আগে আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।

অনুষ্ঠান দুটি পাতা একটি কুঁড়ি শুনলেন। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে চাষাবাদের কথা।

0: কৃষক ভাই বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা অনুষ্ঠান। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, নিরাপদে আছেন। এই আবহাওয়া পরিবর্তনের সময় নিজের ও আশেপাশের সকলের স্বাস্থ্যের প্রতি সচেতনতা বজায় রাখুন, ভালো থাকুন। কৃষক ভাই বোনেরা, আজ আসরের শুরুতেই আমরা শুনব রোগী ও চিকিৎসার সম্পর্ক, এই বিষয়ে একটি কথিকা, বলেছেন ডাক্তার সুদেব পুরকায়স্থ।
1: আমাদের প্রেসক্রাইব টেক্সট বুকে যা ছিল, তারপরে কিভাবে রোগী পরীক্ষা করতে হয়, এইসব শিখিয়ে দেওয়া হয় মেডিকেল কলেজে। কিন্তু তার বাইরেও কিছু জিনিস আছে, যখন একজন সম্পূর্ণ গাইডেন্স ছাড়া, কোনো কেউ গাইড করছে না, এই অবস্থায় যখন রোগীকে ফেস করে, সেটা কিছুটা অভিজ্ঞতা প্রসূত জ্ঞান, এটাই রাতারাতি অর্জন করা যায় না। তার জন্য হাসপাতালে কাজ করতে হয়, হাউসম্যানশিপ আছে, তারপরেও পিজি ট্রেনিং এর সময় হাসপাতালে কাজ করতে হয়। কাজ করতে করতে আস্তে আস্তে শিখে নেওয়া যায়, কারণ রোগী দেখুন নাম, ও যখন ডাক্তারের কাছে আসছে, ও কিন্তু ভীষণ ভীত অবস্থায় আসছে, ও চাইছে রোগ থেকে মুক্তি, ব্যথা থেকে মুক্তি। ওকে সাহায্য করতে হবে, ওকে মনের জোর যোগাতে হবে, এইসব জিনিস খুব একাত্ম হয়ে রোগীর সঙ্গে বুঝতে হবে ওর ব্যথাটা কতটুকু কি, তারপর ওকে কথা বলে বোঝাতে হবে। কারণ এইগুলো কিন্তু আপনার টেক্সট বই আপনি পাবেন না। একজনের পেটে ব্যথা হয়েছে, চিৎকার দিচ্ছে, কিন্তু আরেকজন হয়তো নিঃশব্দে ব্যথাটা সহ্য করছে, বুঝতে হবে কার ব্যথাটা বেশি। তো ওইটা অভিজ্ঞতা ছাড়া শেখা যায় না। রোগী কোন সময় ডাক্তারের কাছে যায়, যখন ওর মাথায় আর আসছে না কি হয়েছে, কেন হয়েছে, কেন এত কষ্ট পাচ্ছি, শখ করে তো কেউ আর ডাক্তারের কাছে যায় না। সেটা বুঝতে হবে ও কোনো একটা মানসিকভাবে শারীরিকভাবে বিপর্যস্ত গেছে ডাক্তারের কাছে। তখন প্রথম কাজটা হবে ফিজিশিয়ানের, আমি বলছি রোগীর সঙ্গে একাত্ম হওয়া, তার জন্য ওর কথা মন দিয়ে শুনতে হবে, একটা মনে মনে ওকে অ্যাসেস করতে হবে, ও বাড়িয়ে বলছে না, ঠিক বলছে না, কমিয়ে বলছে, তিনটে অবস্থার মধ্যে মানে কোথায় কোথায় সারমর্মটা বুঝে নিতে হবে। আজকাল যুগে সময় দেওয়া যায় না, তবু যতটুকু সম্ভব সময় দিতে হবে রোগীর প্রতি, রোগীর কথা সবকিছু শুনে আজে বাজে কথাগুলো বাদ দিয়ে সারমর্মটা তুলে নিতে হবে, তুলে নিয়ে তারপর রোগীকে পরীক্ষা করবে। যুগের পরিবর্তন হয়েছে, এখন আমাদেরই তো ছেলে মেয়ে ভাই বোন ওরা ডাক্তার হচ্ছে, তো এই বিশ্বায়নের যুগে সবাই ব্যস্ত, সবাই স্বার্থপর হয়ে যাচ্ছে, আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, ফ্ল্যাট কালচার যেটাকে বলে, পাশের ফ্ল্যাট জানে না পাশের ফ্ল্যাটে কি হচ্ছে। এই পরিস্থিতিতে ডাক্তারিও কিন্তু এটার বাইরে নয়। তো এখানে হচ্ছে কি, আগের দিনের লোক সংখ্যা ছিল কম, ডাক্তারের সংখ্যা ছিল আরো কম, তারপর তখন 2 টাকা 5 টাকা ভিজিটে একজন ডাক্তারের সংসার খুব ভালোভাবে চলত, জমি জমা থাকতো, ডাক্তার ছিলেন গ্রামের মধ্যে তখন সবচেয়ে শিক্ষিত লোক, স্বাভাবিকভাবে লোকেরা ডাক্তারের একটা আত্মীয়তা সম্পর্ক ছিল গ্রামের সবার সঙ্গে, ছেলের বিয়ে থেকে অন্নপ্রাশন শ্রাদ্ধ ব্যাপারেই ডাক্তারের পরামর্শ নেওয়া হতো, উনিও যথাসাধ্য ইয়ে করতেন। কিন্তু এখনকার যুগে এটা হয়তো সম্ভব না। হাউস ফিজিশিয়ান এখন আগের সেই হাউস ফিজিশিয়ানের পর্যায়ে নেই, এখন হাউস ফিজিশিয়ানকেও ধরা হয় টাকার বিনিময়ে সাহায্য। হাউস ফিজিশিয়ানকে টাকা দিলাম, সাহায্য নিলাম, যদি ডাক্তার পরিবর্তন করি তখন কিন্তু হাউস ফিজিশিয়ানকে আমরা জানাই না। তো ডাক্তারের যে দায়বদ্ধতা রোগীর জন্য সেটা কিন্তু কমে যায়, দায়বদ্ধতা কমলে পারস্পরিক বিশ্বাসটাও কমে যায়। ডাক্তার ভাবছে যে এই পেশেন্ট আজকে আমার কাছে এসেছে, কালকে নাও আসতে, তো স্বাভাবিক এখন

হাউস ফিজিশিয়ান কনসেপ্টটা কিছুটা হলেও আছে, সম্পূর্ণ যায়নি, কতদিন থাকবে সেটা বলা মুশকিল। এখন প্রত্যেক রোগীর কিন্তু এক্সপ্রেশন, একজন থেকে একজন যেভাবে মাথা ব্যথা যেভাবে বলবে আরেকজন আরেকভাবে বলবে, দাঁতে ব্যথা একজন একভাবে আরেকজন একভাবে, তো ধৈর্য ধরে শুনতে হবে রোগীর কথা। অনেকে আছে শুরু করবে ছোটবেলায় গাছ থেকে পড়ে গিয়েছিলাম, মাথায় চোট লেগেছিল, তারপর অমুক ডাক্তার এই করেছিল সেই করেছিল, এখন বয়স 50 বছর, এখন কেন পেটে ব্যথা হচ্ছে। তো ওই ধরনের কথা থেকে সারমর্মটা তুলে নিতে হবে। আবার অনেক রোগী আছে যারা এসে খুব সংক্ষেপে বলছে পেটে ব্যথা, মানে ধারণাটা হচ্ছে ডাক্তার পরীক্ষা করে বের করুক, কোন ইনফরমেশন ভলান্টারিলি দিচ্ছে না। এখন পেটে ব্যথা শুনে জিজ্ঞেস করতে হবে জ্বর আছে কিনা, বমি হয় কিনা, পায়খানা পেছাব কিরকম হয়, মানে হিস্ট্রিটা যদি থরলি নেওয়া যায় তাহলে কিন্তু সম্ভাব্য রোগের সংখ্যাটা অনেকটা কমে আসে। তখন বোঝা যায় যে হ্যাঁ এটা অ্যাপেন্ডিসাইটিস হতে পারে, গ্যাস্ট্রাইটিস হতে পারে, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, গলব্লাডার হতে পারে, রোগের ইতিহাসের উপর অনেক কিছু নির্ভর করে ধারণা পাওয়া যে কি কি হতে পারে। ধরুন একজনের এখন আগামীকাল একটা ইন্টারভিউ, সিভিয়ার মাথা ব্যথা হচ্ছে, সঙ্গে বমি হচ্ছে, তো আমরা ধরে নিতে পারি এটা মাইগ্রেন হতে পারে বা টেনশন হেডেক হতে পারে, তো ওইভাবে একটা ধারণা পাওয়া যায়। রোগীর ব্যাকগ্রাউন্ডও জানতে হয়, আর্থিক কোন স্তরের লোক, বাড়ি ঘর কি জায়গা, এখন ধরুন যার বাড়ি ডোবা জায়গার পাশে ওর ম্যালেরিয়া টাইফয়েড হওয়ার চান্স বেশি, জন্ডিস হওয়ার চান্স বেশি, বাড়িতে ওয়াটার সাপ্লাই আছে কিনা, একটা ধারণা করে নিতে হয়। রোগীকে অসুখ হিসাবে না দেখে আমরা যদি একজন মানুষ হিসাবে দেখি তাহলে ব্যাপারটা বুঝতে সহজ হয়, কারণ তখন আমি বুঝতে পারবো এই লোকটার এই সামাজিক স্তর, এই এই ধরনের জীবনযাত্রা, এই ধরনের মানসিক চিন্তাধারা, সবকিছু মিলিয়ে আমি লোকটার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে গেলাম। তারপর যদি আমি রোগের উপসর্গ পুঙ্খানুপুঙ্খ ভাবে জিজ্ঞেস করে জেনে নিই তো সম্ভাব্য রোগের লিস্ট অনেক ছোট হয়ে আসবে। এখন বিশ্বায়নের যুগে সবকিছুরই দাম বাড়ছে, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, তো সাধারণত ডাক্তাররা যত কম পরীক্ষা নিরীক্ষা করিয়ে চিকিৎসার চেষ্টা করে থাকেন, সাধারণত খুব মিনিমাম পরীক্ষা করে চিকিৎসা করে থাকেন, সম্ভব হলে পরীক্ষা না করেও, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে সবসময় এই কম্প্রোমাইজটা করা যায় না। যেমন ধরুন কারো বুকে দোষ পাওয়া গেল, কাশির সঙ্গে একটু কফ বেরোত, এটা সাধারণ ব্রঙ্কাইটিস হতে পারে, ইয়ে হতে পারে, ক্যান্সার হতে পারে, টিবি হতে পারে, খারাপ অনেক রোগ হতে পারে, তো এইখানে একটা এক্সরে কিন্তু সাংঘাতিক মূল্যবান জিনিস। এখন পয়সার কথা চিন্তা করে যদি আমরা এক্সরেটা না করাই হয়তো এক মাস পর দেখা যাবে রোগীর মৃত্যু হয়ে যাবে, তখন নিজেকে নিজে দোষী, নিজের কাছে বিবেকের কাছে পাওয়া। আমি একটা ঘটনা বলছি, এক ভদ্রলোকের কাশির সঙ্গে রক্ত যায়, বুকে ব্যথা, হেভি স্মোকার, আমি সুন্দর করেছিলাম বুকের ক্যান্সার হতে পারে ফুসফুসের, এক্স রে করালাম, এক্স রে এলো নর্মাল, তো ভদ্রলোক আমাকে বললো এত টাকা খরচা করে এক্স রে করলাম এত তো কিছুই পাওয়া গেল না। আমি বাধ্য হয়ে বললাম দেখুন আপনাকে যখন এক্স রে করাতে আমি পাঠিয়েছিলাম তখন কিন্তু আমি মনে মনে ধরে নিয়েছিলাম আপনার ক্যান্সার বেরোবে, আমি ভগবানের কাছে কৃতজ্ঞ যে আপনার ক্যান্সার বেরোয়, আর আপনারও ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে খারাপ কিছু বেরোয়নি। ওই ধরনের মিস ইন্টারপ্রিটেশন হয়, মিস হাইডিং কথাবার্তা হয়, নেগেটিভ ইনভেস্টিগেশনেরও কিন্তু ভ্যালু আছে, সবসময় পজিটিভ ইনভেস্টিগেশন দিয়ে হয় না। যেমন ধরুন একজন প্রচন্ড পেটে ব্যথা গ্যাস, তো সোনোগ্রাফি করে দেখা গেল গলব্লাডার নর্মাল, এটা কিন্তু নেগেটিভ ইয়েতে আমি বুঝতে পারলাম যে এটা গলব্লাডার না অন্য কিছু, গলব্লাডার পাথরই, তো নেগেটিভ ইনভেস্টিগেশনেরও খুব ভ্যালু আছে, শুধু পজিটিভ দিয়ে হয় না, নেগেটিভটা অনেক সময় দেখতে হয়, কারণ সায়েন্সে আপনার কোনো জিনিস থেমে নেই, কিন্তু যে থেমে আছে ও পিছিয়ে যাচ্ছে, ধরো পড়াশোনা করতেই হবে, আগে বই কিনতে হতো, বইয়ের দাম বেড়ে গেছে, কিন্তু এখন সুবিধা হয়েছে ইন্টারনেট, ইন্টারনেটে সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো একেবারে লেটেস্ট জিনিস, ট্রিটমেন্ট থেকে আরম্ভ করে ডায়াগনস্টিক ফেসিলিটি, ইনভেস্টিগেশন, এভরিথিং পাওয়া যায়, তো কষ্ট করে আর বই কিনে ইয়ে করতে হয় না, ইন্টারনেটে দিনের আধ ঘন্টা কাটালেই যথেষ্ট। এখন বয়স্ক রুগী একটা সমস্ত পৃথিবীতে প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে, আমেরিকাতে দেখা যাচ্ছে 40% পপুলেশন 60 বছরের উপর, আমাদের দেশকেও কিন্তু খুব পিছিয়ে নেই, আমাদের দেশের তরুণ প্রজন্ম 40-এর নিচে বয়স প্রায় সে 55-60%, কিন্তু বাকি 40% বয়স কিন্তু 60-এর উপর, আর দীর্ঘায়ু লোক এখন অলিতে গলিতে দেখা যায় 70-80-85 বছর, ওদের ট্রিটমেন্টের ধরনটা সম্পূর্ণ আলাদা, ওদের ট্রিটমেন্টটা
এখন আমাদের দেশ

প্রণব হয়ে গেছে, জেরিয়াট্রিক্স মেডিসিন এটা কভার করছে। ওদের শুধু চিকিৎসা না, ওদের কোয়ালিটি অফ লাইফ আর কোয়ান্টিটি অফ লাইফ বলে দুটো কথা চালু হয়েছে মেডিকেল সায়েন্সে। কোয়ালিটি অফ লাইফটা হচ্ছে আমি কি ধরনের জীবনযাপন করছি, কোয়ান্টিটি অফ লাইফ হচ্ছে আমাদের কতদিন বাঁচব। এখন ভালোভাবে বাঁচা এটা ভালো না দুরবস্থায় বেশি দিন বাঁচা ভালো, এটাই কথা হচ্ছে। কোয়ালিটি অফ লাইফ মোর ইম্পর্টেন্ট, যতদিন বাঁচবে সুস্থভাবে ভালোভাবে, আয়ুর কথা অন্য। তো ওদের জন্য আলাদা ট্রিটমেন্ট, আলাদা সব ধরনের ইয়ে হয়েছে, আমাদের দেশেও চালু হয়ে গেছে। অনেক ডাক্তারই আছেন যারা শুধু জেরিয়াট্রিক্স প্র্যাকটিস করেন, ওদের ডোজ শেডিউল টেডিউল সম্পূর্ণ আলাদা। পথযাত্রী যাত্রা এটা হচ্ছে টার্মিনাল পেশেন্ট কেয়ার। টার্মিনাল পেশেন্ট কেয়ার যেমন ক্যান্সার বাড়ছে আজকাল, তো ক্যান্সার রোগী কিছু ভীষণ অকওয়ার্ড প্রশ্ন ফেস করতে হয়, ডাক্তার বলবো আমি বাঁচব কি। তো পথযাত্রীকে মুখের উপর বলা যায় না, না তুমি বাঁচবে, আবার এইটাও বলা যায় না, না তোমার কিছু হয়নি বাঁচবে। এখন এই দুটো মিথ্যের মধ্যে ব্যালেন্স করে রোগীকে শেষ সময় যাতে ও মানে হাসি মুখে মরতে পারে সেটার চেষ্টা করে, ওইটা ওই পরিস্থিতি অনুযায়ী ডিসিশন নিতে হয় মৃত্যু পথযাত্রীকে অ্যাডভাইস। সেটা এমনিতে আগে বলা যায় না, কারণ এক একজনের এক এক রকম হচ্ছে। প্রয়োজনে আমি মনে করি ডাক্তার হিসেবে, আমি তো বলি মিথ্যে কথা, আমি মনে করি অনেক ডাক্তার এই ধরনের মিথ্যে কথা বলেন জাস্ট রুগীর মনে শান্তি, মানসিক অন্তত শেষ কয়েকটা দিন যেন শান্তিতে বাঁচে। খালি ইনভেস্টিগেশনের খরচ না, ওষুধের দামও বাড়ছে এখন, অনেক সময় কম্প্রোমাইজ করা যায়, কারণ যে কোনো রোগের অল্টারনেটিভ অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকেরও দাম বেশি, টনিকেরও দাম বেশি, অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজ করা যায়, চিপার অ্যান্টিবায়োটিক দেওয়া যায় যেটা টেক্সট বই সাজেস্ট করে, কিন্তু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করা সম্ভব হয় না তেমন পরিস্থিতিতে, যেমন রোগের প্রকোপ খুব বেশি, রোগীর অবস্থা খারাপ, অনেক কারণে অনেক সময় সবকিছু হিসাব করেই অ্যান্টিবায়োটিকটা সিলেক্ট করতে হয়। তো সাধারণত সবাই দাম নিয়ে একটু চিন্তা করে অ্যাকসেপ্টেবল সাজেস্টেড কম্প্রোমাইজ করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় বা টনিক দেওয়া হয়, কিন্তু অনেক সময় কম্প্রোমাইজ করা যায় না। ইচ্ছা মৃত্যু আর অ্যাসিস্টেড সুইসাইড এটা নিয়ে সমস্ত পৃথিবীতে ভীষণ মানে মনীষী মহলে তর্ক বিতর্ক চলছে। অ্যাসিস্টেড সুইসাইড হচ্ছে একটা লোক ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, অসুখে হোক, আর্থিক ভাবে হোক, যেভাবে হোক, ও মরতে চায়। যেমন ইন্টারনেটে কিছুদিন আগেও দেখিয়েছিল একজন লোককে সুইসাইডে সাহায্য করছেন, এক ভদ্রলোক ডাক্তার একজন অস্ট্রিয়া বোধ হয়, আমি ভুলে গেছি জায়গাটার নাম, ছজন না সাতজনকে উনি হেল্প করেছেন সুইসাইড করতে। তো এটা এখনো বেআইনি, আমাদের দেশে তো বেআইনি, পৃথিবীর অনেক দেশে বেআইনি। তো অ্যাসিস্টেড সুইসাইড কিন্তু কথাটা চালু হয়ে গেছে আর সমস্ত পৃথিবীতেই হয়তো হচ্ছে টাইম টু টাইম নানা জায়গায়। এবং ধরুন একজন বৃদ্ধ লোক, আত্মীয় স্বজন কেউ নেই, পেনশনের টাকায় এই জিনিসপত্রের দাম বেড়ে গেছে, চলছে না, ওর ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে গিয়ে বললো আমি বাঁচতে চাই না, শান্তিতে ব্যথা বেদনাহীন মৃত্যু কিভাবে হতে, দয়া করে হোক মায়া করে হোক একটা কিছু সাজেস্ট করে দিলেন, এটা হচ্ছে অ্যাসিস্টেড ইচ্ছা মৃত্যু। আর আরেকটা যেটা ইউথানেশিয়া, ইউথানেশিয়া হচ্ছে অনেক সময় ধরুন গাড়ি অ্যাক্সিডেন্টে আপনার টোটাল ব্রেন ডেথ হয়ে গেল। এখন সায়েন্স এত অ্যাডভান্স হয়েছে, ব্রেন টোটাল ডেড কিন্তু হার্ট লাং কিডনি ফাংশন যন্ত্রপাতির সাহায্যে বাঁচিয়ে রাখা যায় পেশেন্টকে। এখন মেশিন লোক আই মিন রোগীর হয়ে মেশিন ওর জীবন, শুধু হার্টটা বিট করছে, কিন্তু কথাটা পরিষ্কার থাকা ভালো, ব্রেন শেষ হয়ে গেছে, শুধু হার্টটা বিট করছে, সেটাও মেশিনের দয়ায়, ও নিজে কিন্তু শ্বাসও নিতে পারছে না। এই যে মেকানিক্যাল লাইফ, মেকানিক্যালি অ্যাসিস্টেড লাইফ, সেটা ভেরি এক্সপেন্সিভ। তো হয় কি, লোকেরা আশায় আশায় টাকা দিতে থাকে হসপিটালে একটা স্পেশালাইজড কেবিনে, আইসিসিউর চেয়েও স্পেশালাইজড কেবিন, ওইখানে মেকানিক্যাল অ্যাসিস্টেড লাইফ চলছে চলছে, এক মাস দু মাস তিন মাস পর দেখা গেল হিউজ মেডিকেল বিল হচ্ছে, পরিবার দিচ্ছে, একসময় পরিবার ফেড আপ হয়ে যায়, ওরা টাকা দেয় না বা বন্ধ করে দেয় টাকা দেওয়া। তখন কথা হচ্ছে এই ভেন্টিলেটরের সুইচটাকে অফ করবে। এখন সুইচ, ডাক্তার বলবে আমি রুগী বাঁচাতে এসেছি, আমি মারতে আসিনি, কিন্তু রুগীর আত্মীয় স্বজন ডিসইন্টারেস্টেড, হসপিটাল ফেড আপ হয়ে গেছে, কারণ এই ব্যাডটা আটকে রাখার জন্য আরো দশটা রুগীকে ফিরিয়ে দিতে হচ্ছে। আমাদের দেশে তো হসপিটাল জনসংখ্যার অনুপাতে কম, এই যে এই পরিস্থিতি বা
যেমন ধরুন একজন এমন একটা দুরারোগ্য রোগ ক্যান্সার বা

0: কোনো রোগী হন্তুলারোগ্য রোগে অসুস্থ যার কোনো ট্রিটমেন্ট নেই, এমনও আমরা বলতে পারছি না আগামী বছর ট্রিটমেন্ট বেরোবে, এই পরিস্থিতিতে লোকটাকে কি করো? অসহ্য যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আমি সান্ত্বনাও দিতে পারছি না, কেন্দ্র দিতে পারছি না, কিওর তো অনেক দূরের কথা, এই পরিস্থিতি কি করণীয়? এইটা এখন ইউথানাসিয়া নিয়ে ডিসকাশন চলছে, কারণ এটা যত দিন যাচ্ছে অনেকগুলো রোগ আছে যেগুলো ট্রিটমেন্ট করা সম্ভব হচ্ছে না, কিন্তু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এখন ওদের পরিবারের বোঝা হয়ে ওরা বাঁচবে, কষ্ট পাবে, কষ্ট ভীষণ কষ্টকর ভাবে, না ওদের মুক্তির ব্যবস্থা করা, এটা ভীষণ ডিবেটেবল কথা। একদল বলছেন মৃত্যুতে সাহায্য করা, একজন বলছেন না, আমি এই ব্যাপারে নিউট্রাল। এখন যেটা হয়েছে, ডাক্তাররাও তো সামাজিক প্রাণী, আমি 10 জন পেশেন্ট দেখলাম, একজন যে ইডস নেই সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে, সোয়াইন ভাইরাস বা বার্ড ফ্লু ভাইরাস উল্লেখ করছে না, আমি দৈনন্দিন ভাবে দেখে যাচ্ছি। এখন আমার যদি এই রোগটা হয়ে যায় তাহলে তো আমার পরিবার সাফার করবে
1: নিশ্চয়ই,
0: এই আমাকে কেউ তো কম্পেনসেট করবে না, গভর্নমেন্টও করবে না, কেউই করবে। কারণ ধরুন আমার হাতে একটা শেভ করার সময় গাল একটু কেটে গিয়েছিল, পেশেন্টের শরীরের কোন সিক্রিশনের কন্ট্যাক্ট আমি এলাম, গালে আমার হাত লাগলো, তারপর আমার এইডস বা হেপাটাইটিস বি হলো, কে দায়িত্ব নেবে? অনেক ডাক্তারই এই জন্য রোগীর একটু সাবধান থাকেন, কিন্তু এত ভয়ের কিছু নেই, কারণ এই প্রত্যেকটাই প্রিভেন্টেবল ডিজিজ। আমরা যদি সামান্য হাইজিনিক মেজার নিই রোগী দেখার সময় বা রোগী ট্যাকল করার সময়, হাত ধোয়া, গ্লাভস ইউজ করা, তাহলে এইসব ভয় করার কোনো কারণ নেই।
1: আচ্ছা,
0: এমডিআর টিভি যেটা হচ্ছে, ও যদি সামহাও কন্ট্রোল করতে হবে, এটা হচ্ছে নর্মালি যে 4টে দাগ দিয়ে টিভি ট্রিটমেন্ট করা হয়, ওরা ইরেগুলার ট্রিটমেন্ট বা নানা কারণে বা সঙ্গে যদি এইডস থাকে তাহলে দেখা যায় ওরা কনভেনশনাল যে ড্রাগ রেজিমে সেটাতে কাজ হয় না, তখন এটাকে এমডিআর টিভি বলা হয়। আর সঙ্গে স্পুটাম কালচার রিপোর্টেও দেখা যায় মেইন ড্রাগগুলো রেজিস্ট্যান্ট, তখন সেকেন্ড লাইন এটা ফোর্থ ফিফথ লাইন ড্রাগ বলে এমডিআর ড্রাগ, ওইগুলো লিভোফ্লক্সাসিন ওইগুলো আছে, এগুলো দিয়ে ট্রিটমেন্ট করতে হয় সারে এগুলো। কিন্তু কত যেটা পয়েন্টটা হচ্ছে অন্য, এমডিআর টিভি রুগী যদি আমার চেম্বারে বসে কাশতে থাকে আমার তাহলে এমডিআর টিভি হবে, তো আমার যদি এমডিআর টিভি হয় তখন কি হবে? বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু দুটোই হচ্ছে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, হাঁচি কাশি সর্দির সঙ্গে ওইটা বেরিয়ে আসে, আর বার্ড ফ্লুর চেয়েও সোয়াইন ফ্লু অনেক বেশি ডেঞ্জারাস, ওইটা মাস্ক ইউজ করলেই হয়ে যায়। আর ওই ধরনের যদি সংক্রমণ রোগের কোনো ইয়ে পাওয়া যায় পোলট্রি বা পিগারিতে, তখন সরকারি স্তরে বা এনজিও স্তরে যদি কোনো স্টেপ নেওয়া যায় ডিস্ট্রয় করে দেওয়া, তাহলে বাঁচা যাবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সোজা কথা, কারণ এইগুলোর ট্রিটমেন্ট আছে, সোয়াইন ফ্লুরও ট্রিটমেন্ট আছে, টেমি ফ্লু দেওয়া হয়, বার্ড ফ্লুর সেম, ভ্যাকসিনও আছে সোয়াইন ফ্লুর। যদি যেমন কেউ পিগারিতে কাজ করে বা পোলট্রিতে কাজ করে, ওর ভ্যাকসিন নিয়ে নেওয়া ভালো। আর সেকেন্ডলি হচ্ছে সাধারণ পপুলেশন, ওদের প্রিকশন নেওয়াটাই ভালো। যেমন এখন যদি বরাক ভ্যালিতে দেখা যায় সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু হচ্ছে, যেমন শিলচর শহরের বুকে অনেকগুলো পিগারি আছে, কিন্তু যেমন ফাটক বাজার এরিয়াতে, তারাপুর এরিয়াতে অনেকগুলো, এটা আমি বাড়িতে শোর পোষে, তো ওইগুলো আমি পিগারিই বলছি, শোর দু চারটে শোর হলেও কিন্তু সোয়াইন ফ্লু হতে পারে। যদি কোনো সোয়াইন ফ্লুর কেস ডিটেক্ট হয় তাহলে আমাদের সবার মাস্ক ব্যবহার করতে হবে, শোরের মাংস ছাড়তে হবে। গোপন রোগ বলতে আপনি বোধহয় ট্রান্সমিটেড ডিজিজে কিন্তু এইডসও আসে, তো এখানে তার চেয়েও বেশি মানে প্রিভ্যালেন্ট হচ্ছেন সিফিলিস, গনোরিয়া। গনোরিয়া ডাইরেক্ট কন্ট্যাক্টে না আসলে তো হওয়ার চান্স নেই, আর যৌনাঙ্গতে তো সাধারণভাবে হাত দেওয়া হয় না। যদি তেমন স্পেসি, যেমন গাইনোকোলজিস্ট যারা যৌনাঙ্গ পরীক্ষা করছে গ্লাভস পরে করছে, তো এখানে ডাইরেক্ট চামড়ার সংস্পর্শে সিফিলিস বা গনোরিয়া আসছে না। এখন কিছু পসিবিলিটি থাকে, গনোরিয়ার রোগীর তো অনবদ্য পুজ পড়তে থাকে, যৌনাঙ্গে পুজ বেরোতে থাকে, এই পুজটা যদি ও হাতে লাগলো, তারপর ও চেয়ারে টয়লেটের দরজায় বাথরুমের দরজায় যে হাতল থাকে ওইখানে পুজটা মুছে দিল, যেটা আমাদের বাজে স্বভাব আমাদের আছে, সিভিক সেন্সের অভাব বলতে পারবো, অনেকেই দেখেছি সর্দি নাক থেকে সর্দি ছুড়ে ফেলে হাতটা চেয়ারে মুছে দিচ্ছে, স্বাস্থ্য সচেতনতার অভাব, ওইটা থেকেই যৌন রোগ হচ্ছে, মানে যৌন সংস্পর্শ ছাড়া, যৌন সংস্পর্শ তো আছেই, তাছাড়া হচ্ছে ওইভাবে যদি স্প্রেড করতে পারে। তো সিফিলিসের জীবাণু 15-20 মিনিটের বেশি সূর্যের আলোয় সার্ভাইভ করতে পারে না।

0: শুকনো আবহাওয়ায়ও সার্ভাইভ করতে পারে না। কিন্তু ওই সময় যেমন ধরুন একজন সিফিলিস রোগী পাবলিক টয়লেটে গেল, পেচ্ছাপ করার পর হাত ধুল না, ওর হাতে সিফিলিসের ঘায়ের পুঁজ লাগলো, ওইটা দরজার হাতলে লেগে গেল, আরেকজন তারপর ঢুকলো ওই হাতল, ও আবার পেচ্ছাপ করার সময় ট্রান্সমিট হয়ে গেল, সেটা খুবই চান্স কম কিন্তু হতে পারে, অসম্ভব না, মানে যৌন সংসর্গ ছাড়া।
1: ডাক্তার সুদেব পুরকায়স্থর কথা থেকে আমরা কিন্তু রোগী ও চিকিৎসকের সম্পর্ক নিয়ে অনেক কিছুই জানলাম। কৃষক ভাই বোনেরা, আশা করি আপনারা ডাক্তারবাবুর কথা থেকে উপকৃত হবেন এবং চিকিৎসার জন্য, যে কোনো রোগের উপশমের জন্য রোগীকে কতটা সচেতন প্রথমে হতে হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা একটা ধারণা ডাক্তারবাবুর কথা থেকে পেয়েছেন। কৃষক ভাই বোনেরা, আমরা সৌন্দর্য নিয়ে সবাই চিন্তা করি, কিন্তু আমরা ভুলে যাই অনেক সময় যে সৌন্দর্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো সুস্বাস্থ্য। যেমন ধরুন আপনারাও আমরাও সবাই আমরা মুখের বিভিন্ন মানে ত্বকের পরিচর্যা করি, হাতের পায়ের পরিচর্যা করি শুধুমাত্র বহিরঙ্গে, অর্থাৎ দেখতে সুন্দর লাগার জন্য, কিন্তু আমাদের শরীরের বিভিন্ন প্রত্যঙ্গের যে ভেতর থেকে কতটা যত্ন নেওয়া দরকার সুস্থ থাকার জন্য সেই বিষয়ে একটি ধারণা আমরা পাব এবারের কথিকাটি থেকে। এবারে আমরা কিছু কথা শুনব নাকের কিছু রোগ ও চিকিৎসা নিয়ে।
2: বিশ্ব সুন্দরী ক্লিওপেট্রার নাকটা ছিল একটু চাপা। অবশ্য নাক নিখুঁত না হলেও তার সৌন্দর্যে কোনো কালিমা লেপন করেনি। নিখুঁত নাক হওয়া যেন অসম্ভব ব্যাপার। নাকের একটু আট্টু অপূর্ণতা নিয়ে মানুষকে চলতে হয়। নাকের রোগ সম্পর্কে আলোচনার আগে নাকের অ্যানাটমি সম্পর্কে একটু আলোচনা করা যাক। নাকের মাঝখানের দেয়াল নাককে দুটি প্রকোষ্ঠে বিভক্ত করেছে। দেয়ালের কিছুটা অংশ শক্ত হাড়, কিছুটা অংশ নরম হাড় দিয়ে গঠিত। প্রকোষ্ঠ বা গহ্বরের সামনের অংশ বাইরের সঙ্গে যুক্ত থাকে, ভেতরের অংশ মুখগহ্বরের সঙ্গে যুক্ত থাকে। নাকের প্রতিবেশী হল সাইনাস, যা পাতলা শক্ত হাড় দিয়ে গঠিত প্রকোষ্ঠ। সাইনাস চার রকমের, যেমন ম্যাক্সিলারি সাইনাস, এটা নাকের দুপাশে মাড়ির ওপরে থাকে। ইথময়েডাল সাইনাস, এটা নাক ও চোখের সংযোগস্থলে থাকে। স্ফেনয়েড সাইনাস, এটা একেবারে খুলির ভেতরে থাকে। আর ফ্রন্টাল সাইনাস হল কপালের ভিতরে দুটি সাইনাস। প্রতিটি সাইনাস ছিদ্রপথ দিয়ে নাকের সঙ্গে যুক্ত থাকে। নাক ও সাইনাসের ভেতরের দিকে নরম কুশকলার একটা আচ্ছাদন থাকে, তার উপরিভাগে এক ধরনের সিলিয়া বা অতিসূক্ষ্ম লোম থাকে। নাক দিয়ে বাইরের বাতাস নেবার সময়ে যে দূষিত পদার্থ নাকের মধ্যে ঢুকে তা এই সিলিয়া আটকে দেয়। নাকের রক্ত সঞ্চালন একটু বেশি, কেননা এখানে প্রচুর শিরা ও ধমনী প্রবাহিত হয়, এজন্যে নাক মুখের বিপজ্জনক স্থান বলে চিহ্নিত। নাকে একটু চোট লাগলে অতি ক্ষুদ্র ধমনী কিংবা শিরা ছিঁড়ে যেতে পারে এবং তারপরে প্রচুর রক্তপাত হতে পারে। নাকের অসুখ বলতে আমরা নাক ও সাইনাসের অসুখ বলেই ধরে থাকি। নাকের অসুখের একটা বড়সড় হেতু হল বাঁকানো দেয়াল।

দেয়াল কারো সামনের দিকে বাঁকানো থাকে, আবার কারো পেছনের দিকে বাঁকানো থাকে। সামনের বাঁকানো অংশে বাইরের ধুলোবালি পড়ে এক ধরনের উত্তেজনার সৃষ্টি করে, নাক জ্বালা করে, চুলকানি হয়, যার ফলে সেখানে ঘা বা আলসারের সৃষ্টি হয়। নাকের বেশিরভাগ রক্তপাত এরূপ আলসার থেকে হয়। ছেলেবেলায় দেখেছি নাক দিয়ে রক্ত পড়লে মাসি পিসিরা কচি আম পাতা মারিয়ে নাকের ছিদ্রপথে তুলে ধরতেন, এতে বুঝি রক্ত পড়া বন্ধ হয়ে যেত। কিন্তু এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, মনে হয় তা লাভের চেয়ে ক্ষতি করত বেশি। আলসার ছাড়াও নাকের সামনের দিকে চর্মকুশের যে আচ্ছাদন থাকে, সেখানকার কুশে সংক্রমণ হয়ে ফারাঙ্কল বা ফোড়া হতে পারে। এটা বেড়ে চারদিকে নরম কুশে ছড়িয়ে পড়লে সেলুলাইটিস হতে পারে, যা উপরের দিকে মস্তিষ্কের ক্যাভার্নাস সাইনাসে চলে গিয়ে মারাত্মক ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস হয়ে চরম বিপদ ডেকে আনতে পারে। নাকের একটা বিরক্তিকর অসুখ হল অ্যালার্জিক রাইনাইটিস। শহরাঞ্চল মেয়ের মানুষ এই রোগে একটু বেশি ভুগে থাকেন। বাইরের ধুলোবালি, ধোঁয়া ইত্যাদি নাকের ভেতরের মিউকাসকুশে প্রদাহ ঘটায়, যার দরুন এরূপ কুশকলার স্বাভাবিক ক্রিয়া ব্যাহত হয়। রোগীর নাক দিয়ে জল পড়ে, পরপর অনেকবার হাঁচি হয়, নাক বন্ধ থাকে, মাথা ব্যথা ও আরো অন্যান্য উপসর্গে ভুগতে পারে। নাকের ভেতরে দুই দিকে তিনটি টার্বিনেট বা স্পঞ্জের মতো নরম কুশের পিণ্ড থাকে। যারা অনেকদিন থেকে অ্যালার্জিক রাইনাইটিসে ভুগে বা যাদের নাকের দেয়াল বাঁকানো থাকে, তাদের ক্ষেত্রে এই টার্বিনেটগুলো বড় হয়ে যেতে পারে এবং নাকের ছিদ্রপথ বন্ধ করে দেয়। নাকের অসুখ হলে সাইনাসে তা খুব সহজেই ছড়িয়ে পড়ে। নাকের ভেতরে প্রতিটি সাইনাসের একটা ছিদ্রপথ থাকে। সাইনাসে সংক্রমণের ফলে সেখানে কফ জমে, ছিদ্রপথ বন্ধ হয়ে যায়, যার ফলে সেই কফ সাইনাসে আটকে পড়ে। রোগীর জ্বর, মাথা ব্যথা ইত্যাদি নানা উপসর্গ হয়। অনেক সময় কানে কম শুনে ও ব্যথা হয়, কেননা সর্দি নাক ও কানের সংযোগকারী ইস্টিশিয়ান টিউবে গেলে তা বন্ধ হয়ে যায়। আমরা জানি মধ্যকর্ণে পজিটিভ বায়ুচাপ মানে বাইরের বায়ুচাপ থাকে, কিন্তু এই নলি বন্ধ হয়ে যাবার জন্যে মধ্যকর্ণে নেগেটিভ চাপ সৃষ্টি হয়। অনেক সময় কফ মধ্যকর্ণে চলে যায় এবং কানের আবরণী ফাটিয়ে দেয়, কান দিয়ে পুঁজ পড়তে পারে। নাক, কান ও গলার অ্যানাটমি একটু জটিল এবং এই তিন স্থানের ভেতরের দিকের কুশ আবরণী একে অপরের সঙ্গে যুক্ত, এজন্যে এক স্থানের সংক্রমণ অপস্থানে খুব সহজেই ছড়িয়ে পড়ে। নাক ও সাইনাসের রোগ অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা তার চিকিৎসা করা উচিত। এবারে নাকের প্রতিকার নিয়ে একটু আলোচনা করা যায়। পৃথিবীর অনেক মানুষের ম্যাক্সিলোফেসিয়াল ডিফর্মিটি থাকে, দাঁতের মাড়ি ও দাঁতের স্বাভাবিক স্থান গ্রহণ করতে না পারলে তা নাকের মাঝখানের দেয়াল ও গহ্বরের মধ্যে পরিবর্তন এনে স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা দেয়। এরূপ ডিফর্মিটি থাকলে শৈশব বা কৈশোরে অর্থ ওডন্টোলজিস্ট দ্বারা তা ঠিক করিয়ে নেওয়া ভালো। নাকের ভেতরে যে আবরণী থাকে সেখানে প্রতিদিন ধুলোবালি জমে তার কুশকলা বা সিরিয়ার স্বাভাবিক কর্মকাণ্ড বিঘ্নিত হয়। বাইরের তাপমাত্রা
খুব কমে গেলে সিলিয়াগুলি অত

0: অচল হয়ে পড়ে। সাধারণত 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন মানে আইসোটোনিক সায়ন সলিউশনে সিলিয়াগুলি ভালো কাজ করে, এজন্য এরূপ সলিউশন দিয়ে নিয়মিত নাকের আবরণী ভিজিয়ে রাখা দরকার। যেহেতু নাক, কান ও গলার মধ্যে বিশেষ যোগাযোগ আছে এবং এদের সঙ্গে বাইরের পৃথিবীর নিবিড় যোগাযোগ আছে, এজন্যে নাক, কান ও গলার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখা জরুরি। অনেকের কান চুলকানোর অভ্যাস থাকে, যা সুস্থ বহিঃকর্ণকে অসুস্থ করে, কেননা এই চুলকানো নাকের অসুখের জন্য হয়ে থাকে।
1: এতক্ষণ নাকের কিছু রোগ ও তার চিকিৎসা নিয়ে কিছু পরামর্শ শুনলেন কৃষক ভাই বোনেরা। আশা করি আপনারা এই পরামর্শ থেকে উপকৃত হবেন। এদিকে আমাদের স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে আজকের আসরের সময় একেবারেই শেষ, তাই পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার অপেক্ষায় রইলাম। আজকের মতো চাষাবাদের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

চাষাবাদের কথা শুনলেন। উপস্থাপনা ছিলেন পরমা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন আশা ভোসলের কণ্ঠে, ছবির নাম আব্রু।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি শুনবেন কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। ছবির নাম আপ কি কসম।

এতক্ষণ হিন্দি ছবির গান শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34:55। এখন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় প্রচারিত সংবাদ শুনবেন এবং তারপর শুনবেন আঞ্চলিক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোয় ছাড়পত্র দিয়েছে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্প অনুমোদন করেছে মন্ত্রিসভা। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কনভয়ে গাড়ি সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ গ্রহণ চলবে আগামীকালও। এন রঙ্গস্বামী পঞ্চমবারের জন্য পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এদিকে তামিলনাড়ুতে নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়ী। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য MSP বাড়ানোয় ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতে MSP বৃদ্ধির এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা।
1: খরিফ কে লিয়ে যে ফেসলা লিয়া গিয়া উসমে জিতনি ভি খরিফ কে ক্রপস হ্যায় উন সব মে কস্ট প্লাস 50% ইয়া 50 সে অধিক টোটাল 2,60,000 কারোড় রুপে কিসানো কো পে আউট জায়গা ইস পুরে ফেসলে সে অর ইস সাল কা অ্যানুয়াল খরিফ প্রকিউরমেন্ট হোগা 824 লাখ মেট্রিক টন LMT।
0: উন্নত মানের ধানের গ্রেড এ শ্রেণীভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টাল MSP ধার্য করা হয়েছে 2,461 টাকা। মন্ত্রিসভা কয়লা লিগনাইট গ্যাসিফিকেশনের একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর জন্য আর্থিক বরাদ্দ করা হয়েছে 37,500 কোটি টাকা। তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, সার্ফেস কোল বা মাটির 200 মিটারের মধ্যে থাকা কয়লা ও লিগনাইট আনুমানিক 75 মিলিয়ন টন গ্যাসিফাই করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
1: কোল ভারত মে করিব করিব 400 বিলিয়ন টন কে নোন রিজার্ভস হ্যায় তো ইস কোয়লে কা জ্যাদা সে জ্যাদা উপয়োগ করকে হাম ইসে গ্যাস বানা সকে অর গ্যাস কা উপয়োগ ফির ফার্টিলাইজার বগেরা মে তাকি ফার্টিলাইজার কে লিয়ে জো LNG ইম্পোর্ট করনি পড়তি হ্যায় ও কম হো জায়েগি। 37,500 কারোড় রুপিস কা আউটলে স্কিম কে লিয়ে রাখা গিয়া হ্যায় অর করিব 3,00,000 কারোড় কা ইনভেস্টমেন্ট হোগা ইসমে টোটাল অর 75 মিলিয়ন টন্স কোল কো ইসমে গ্যাসিফাই করনে কে লিয়ে প্রজেক্টস লাগেঙ্গে।
0: সরকারি বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকীকরণের একটি প্রস্তাবেও সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় GMR নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেড GNIAL নাগপুরের ডক্টর বাবাসাহেব আম্বেদকর বিমানবন্দরকে বিশ্বমানের হিসেবে গড়ে তোলার কাজ করবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি CCEA আহমেদাবাদের সারখেজ থেকে ঢোলেরা পর্যন্ত সেমি হাইস্পিড রেললাইন ডাবল করার একটি প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্তগুলিকে স্বাগত জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে কৃষকরা তাদের ফসলের ন্যায্য ও লাভজনক দাম পাবেন, ফলে তাদের জীবনে আরও বেশি সমৃদ্ধি আসবে। তিনি বলেন, আহমেদাবাদ ধরেরা সেমি হাইস্পিড ডাবল লাইন প্রকল্পের অনুমোদন দেশের রেল ব্যবস্থার আধুনিকীকরণে মাইল ফলক হয়ে থাকবে। কয়লা ও লিগনাইট গ্যাসিফিকেশন প্রকল্পের প্রসার দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি করবে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। পরিবেশগত স্থিতিশীল বিকল্প ব্যবহারের বার্তা দিতে প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত। ইতিমধ্যে গুজরাট এবং আসামে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে নতুন ও ছোট কনভয় লক্ষ্য করা গেছে। কনভয়ে নতুন গাড়ি না কিনে বৈদ্যুতিক গাড়ি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এয়ার ইন্ডিয়া তাদের আন্তর্জাতিক বিমান চলাচল পরিষেবা হ্রাস করেছে। কয়েকটি পথে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ করা হয়েছে বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধির ফলেই সিদ্ধান্ত বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয় এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে আজ একগুচ্ছ কঠোর পদক্ষেপের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। আজ মুম্বাইতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবীশ এ সংক্রান্ত পরপর দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এই বৈঠকে মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী এবং

0: দেবেন্দ্র ফাডনবীশ এই সংক্রান্ত পরপর দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এই বৈঠকে মন্ত্রী এবং সরকারি আধিকারিকদের জন্য বেশ কিছু নতুন নির্দেশিকা জারি হয়েছে। মুখ্যমন্ত্রী এবং সমস্ত মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের কনভয়ের গাড়ি সংখ্যা অর্ধেক করতে বলা হয়েছে। এছাড়া মন্ত্রী সরকারি আধিকারিকদের সমস্ত বিদেশ সফর বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নবনির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। প্রথমার্ধে ভবানীপুর থেকে নির্বাচিত বিধায়ক হিসেবে প্রথম শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
1: আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব।
0: এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্যরা। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাঁদের শপথ বাক্য পাঠ করেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এনআইআরসি নেতা এন রঙ্গস্বামী আজ শপথ গ্রহণ করেছেন। এই নিয়ে টানা পাঁচবার তিনি মুখ্যমন্ত্রী হলেন। লোকনিবাসে আজ সকাল 10টা নাগাদ উপরাজ্যপাল কে কৈলাসনাথন রঙ্গস্বামীকে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করান। তামিলনাড়ুতে সি জোসেফ বিজয় নেতৃত্বাধীন নবনির্বাচিত টিভিকে সরকার বিধানসভায় আস্থা ভোটে জয়লাভ করেছে। বিধানসভার 144 জন বিধায়ক আস্থা প্রস্তাবের পক্ষে এবং 22 জন বিপক্ষে ভোট দিয়েছেন। 5 জন ভোটদানে বিরত ছিলেন। হরিয়ানা পৌর নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী রাজ্যের মানুষের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। তিনি বলেন এই ফলাফল আবারও স্পষ্ট করে দিয়েছে যে বিজেপি এনডিএ সরকারের উন্নয়নমূলক নীতি এবং সুশাসনের উপর রাজ্যের মানুষ পূর্ণ আস্থা রেখেছেন। অসম সরকার আগামী 26 মে রাজ্য বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি বিল আনতে চলেছে। দ্বিতীয়বারের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আজ প্রথম মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান, 21 মে থেকে 26 মে পর্যন্ত অসম বিধানসভার একটি বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
2: Today, Assam cabinet so passed uniform civil code. We customize that to the requirement of Assam. We have completely exempted tribal population from the purview of uniform civil code. We have also kept all rituals, traditions, customs practiced by the people of Assam outside the scope of uniform civil code. The UCC bill will be laid before the assembly on 26th of May.
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার 6 দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি এই 5টি দেশে সফর করবেন। আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের সচিব পশ্চিম সিবি জর্জ এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানিয়েছেন। সফরের প্রথম দিন অর্থাৎ শুক্রবার প্রধানমন্ত্রী পৌঁছবেন সংযুক্ত আরব আমিরশাহীতে। সেখানে তিনি রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। মূলত জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক নানা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই নেতার মধ্যে আলোচনা হওয়ার কথা। ওই দিনই প্রধানমন্ত্রী নেদারল্যান্ড সফরে যাবেন। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল ইপিএফও গ্রাহকদের হয়রানি কমাতে এবং টাকা তোলার প্রক্রিয়াকে আরও দ্রুতগতিতে করতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে। কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের কেন্দ্রীয় কমিশনার রমেশ কৃষ্ণমূর্তি আজ একটি অনুষ্ঠানে জানান যে পিএফ এর টাকা তোলার চূড়ান্ত দাবি বা ফাইনাল সেটেলমেন্টের প্রক্রিয়াটি এবার স্বয়ংক্রিয় বা অটোমেটিক করার লক্ষ্যে কাজ চলেছে। নিট ইউজি প্রবেশিকা পরীক্ষার অনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁসির অভিযোগের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে 3 জন জয়পুরের বাসিন্দা, 1 জন গুরুগ্রাম এবং 1 জন মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসই আজ দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার রেজাল্ট ঘোষণা করেছে। 17,68,000 বেশি পড়ুয়া এবছর পরীক্ষায় অংশ নিয়েছিলেন। চলতি বছরে পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন সংসদের সভাপতি পার্থ কর্মকার। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ চীনের রাজধানী বেজিংয়ে পৌঁছেছেন। আগামীকাল থেকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে

তাঁর দুদিনব্যাপী গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হবে। আইপিএল ক্রিকেটে রায়পুরে শহীদ বীরনারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে ম্যাচটি আউটফিল্ড ভিজে থাকার কারণে শুরু হতে দেরি হয়েছে। সন্ধ্যে 8:15 নাগাদ আম্পায়াররা মাঠ পরিদর্শন করবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোই ছাড়পত্র দিয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর এখনকার মতো শেষ হলো।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হল, নবগঠিত আসাম বিধানসভার অধিবেশন আগামী 21 মে থেকে আয়োজনের সিদ্ধান্ত, বিজেপির নির্বাচনী ইস্তাহারকে এখন থেকে রাজ্য সরকারের নীতি নির্ধারণের ভিত্তি হিসেবে গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ, সিবিএসই দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা এবং মণিপুরের কাংপোকপি জেলায় আজ সকাল 10টা নাগাদ অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা দুটি বাহনকে লক্ষ্য করে গুলি চালালে 3 জন অসামরিক লোক নিহত এবং 4 জন আহত। এবারে বিস্তারিত খবর। নবগঠিত আসাম সরকারের প্রথম বিধানসভা অধিবেশন আগামী 21, 22, 25 এবং 26 মে অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে নবনির্বাচিত বিধায়করা শপথ নেবেন। অধিবেশনের পর মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। গুয়াহাটির কৈনাধরার রাজ্য অতিথিশালায় অনুষ্ঠিত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দ্বিতীয় কার্যকালের মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী একথা জানান। তিনি আরো বলেন, এই অধিবেশনে চন্দ্রমোহন পাটোয়ারী অস্থায়ী অধ্যক্ষ হিসেবে থাকবেন। নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের পর প্রবীণ বিধায়ক রঞ্জিত কুমার দাসকে অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন।
1: অহা 21, 22, 25 আর 26 তারিখে অসম বিধানসভার অধিবেশন অনুষ্ঠিত হব। এই অধিবেশনতে নবনির্বাচিত সদস্য সকলে শপথ গ্রহণ করিব আর অসমর মহামান্য রাজ্যপাল ডাঙরিয়ায় তেখেতর অভিভাষণও সদনত আগবঢ়াব। আমার জ্যেষ্ঠ বিধায়ক চন্দ্রমোহন পাটোয়ারী ডাঙরিয়াক প্রোটেম অধ্যক্ষর দায়িত্ব পালন করিবর বাবে রাজ্য সরকারে ইতিমধ্যে রাজ্যপাল ডাঙরিয়াক অনুরোধ করেছে। সদস্য সকলে শপথ গ্রহণ করার লগে লগে অধ্যক্ষর নির্বাচন অনুষ্ঠিত হব হিসাবে আগবঢ়।
0: ডক্টর শর্মা বলেন, বিধানসভা নির্বাচনের অন্তিম দিনে অর্থাৎ আগামী 26 মে অভিন্ন দেওয়ানী বিধি উত্থাপন করা হবে। মন্ত্রিসভা আজ অভিন্ন দেওয়ানী বিধির খসড়ায় অনুমোদন জানিয়েছে। এই খসড়া অনুসারে পার্বত্য এবং সমতল উপজাতির লোকেদের অভিন্ন দেওয়ানী বিধির আওতার বাইরে রাখা হবে বলে তিনি প্রকাশ করেছেন। ডক্টর শর্মা বলেন, বিজেপির নির্বাচনী ইস্তাহারটি এখন থেকে রাজ্য সরকারের নীতি নির্ধারণের ভিত্তি হিসেবে গ্রহণ করার জন্য মন্ত্রিসভা আজ সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভা পরবর্তী 5 বছরে নতুন করে 2 লক্ষ সরকার চাকুরির নিযুক্তি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে একটি কর্মবাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই কর্মবাহিনী আগামী 3 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।
1: অহা 5 বছরত আমি কেনেকৈ 2 লাখ যুবক যুবতী সরকারি চাকরি দিব পারো তার বিষয়ে প্রতিবেদন এখন দিবর কারণে মুখ্য সচিব ডাঙরিয়ার অধীনত এটা টাস্ক ফোর্স গঠন করে দিছে, যাতে আমি আমার যেটো অসমর যুবক যুবতী সকলকে যে প্রতিশ্রুতি আছিল তাক যাতে আমি রাখিব পারো বা তাক যাতে আমি পালন করিব পারো।
0: আজকের বৈঠকে ডক্টর ভূপেন হাজারিকার শতবর্ষের জন্মজয়ন্তী সমারোহের সমাপ্তি অনুষ্ঠান এবং আগামী 8ই সেপ্টেম্বর নতুন দিল্লিতে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কলাক্ষেত্রে 32 কোটি টাকা ব্যয় সাপেক্ষে ভূপেন হাজারিকার সংগ্রহালয় স্থাপন করার উদ্দেশ্যে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রিসভা একই সঙ্গে ব্যয় সংকোচনের ব্যবস্থার অংশ হিসেবে নতুন মন্ত্রীদের জন্য আগামী 6 মাস নতুন বাহন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 6 মাস মন্ত্রী, আধিকারিক এবং কর্মচারীরা বিদেশ ভ্রমণ করতে পারবেন না। শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত কারণেই বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ব্যয় হ্রাস করার জন্য জানানো 7টি অনুরোধ অনুযায়ী রাজ্যপাল থেকে আরম্ভ করে সকল পর্যায়ে

সরকারি আধিকারিকদের কনভয়ের বাহনের সংখ্যা হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুরূপভাবে বিদেশী মুদ্রা সঞ্চয়ের জন্য পরবর্তী ছ মাসের জন্য বিদেশি সামগ্রী ক্রয় না করারও সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া সকল আলোচনাচক্র, কর্মশালা ইত্যাদি ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে আয়োজন করা হবে বলে মন্ত্রিসভার বৈঠক শেষে ড. শর্মা জানান। মন্ত্রিসভা পরবর্তী পাঁচ বছরের জন্য দেবজিৎ শইকিয়াকে রাজ্য সরকারের প্রধান পাবলিক প্রসিকিউটর হিসেবে পুনরায় নিযুক্তি দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক স্বাবলম্বিতা এবং দায়িত্বশীল রাষ্ট্র গঠনের আহ্বানের প্রতি সমর্থন জানিয়ে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যে ইন্ধন সংরক্ষণ এবং বহনক্ষম জীবনধারার প্রসারের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থার কথা ঘোষণা করেছেন। শ্রী আচার্য জানান, রাজ্যপালের ভ্রমণের গাড়ির সংখ্যা 70% হ্রাস করা হবে। এছাড়া রাজ্যপাল লোক ভবনের বিদ্যুৎ সাশ্রয় করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এর আগে রাজ্যপাল শ্রী আচার্য সম্পদের সংরক্ষণ এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে ইন্ধনের ব্যবহার 10% হ্রাস করার পদক্ষেপ নিয়েছিলেন। রাজ্যপালের এই উদ্যোগ বিভিন্ন প্রতিষ্ঠান ও জনসাধারণের মধ্যে বৃহত্তর জাতীয় স্বার্থে দায়িত্বশীল ও পরিবেশ বান্ধব অভ্যেস গড়ে তুলতে অনুপ্রেরণা যোগাবে বলে আশা করা হচ্ছে। গৌহাটি হাইকোর্টের বিচারপতি পার্থিব জ্যোতি শইকিয়ার বিচারপীঠ আজ জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিনের জন্য অনুরোধ জানিয়ে দাখিল করা আবেদনের শুনানি গ্রহণ করতে অস্বীকার করেছে। পার্থিব জ্যোতি শইকিয়ার বিচারপীঠ অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিন আবেদন হাইকোর্টের অপর একটি বিচারপীঠের তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছে। জুবিন গর্গের মৃত্যুর মামলায় আসাম সরকারের হয়ে প্রতিনিধিত্ব করা বিশেষ পাবলিক প্রসিকিউটর জিয়াউল কামার জানিয়েছেন, পরবর্তী পর্যায়ে গৌহাটি হাইকোর্টের পঞ্জী এই অভিযুক্তের জামিন আবেদন কোন বিচারপীঠের তালিকাভুক্ত হবে তা নির্ধারণ করবেন। উল্লেখ্য, বাক্সা জেলার কারাগারে বন্দী অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিন আবেদন গত সোমবার হাইকোর্টে দাখিল করার পর বিচারপতি পার্থিব জ্যোতি শইকিয়ার বিচারপীঠে এই আবেদনের শুনানি তালিকাভুক্ত করা হয়েছিল। গত 30 এপ্রিল বিচারপতি শর্মিলা ভুঁইয়ার ফাস্ট ট্র্যাক আদালত শ্যামকানু মহন্তের জামিন আবেদন নাকচ করে দেয় এবং অপর এক অভিযুক্ত সিদ্ধার্থ শর্মার জামিনের আবেদন গত 4 মে নাকচ করা হয়। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ সিবিএসইর আওতায় দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। ছাত্রছাত্রীরা নিজেদের রোল নম্বর দিয়ে আনুষ্ঠানিক ওয়েবসাইট ডিজি লকার এবং উমাং অ্যাপের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। সিবিএসইর পক্ষ থেকে জারি করা এক বিবৃতি অনুসারে এবারের পরীক্ষায় অবতীর্ণ 17,68,000 বেশি শিক্ষার্থীর মধ্যে 15,07,000 বেশি উত্তীর্ণ হয়েছে। পাশের সামগ্রিক হার 85.20। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AR_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। মণিপুরের কাংপোকপি জেলায় আজ সকাল 10 নাগাদ অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা দুটি বাহনকে লক্ষ্য করে গুলি চালালে 3 অসামরিক লোকের মৃত্যু হয়েছে এবং অপর 4 আহত হয়েছেন। মণিপুর পুলিশ সূত্রে জানা গেছে, ওই জেলার কটলেন এবং কটজিম গ্রামের মধ্যে জিরো পয়েন্ট অঞ্চলে চূড়াচাঁদপুরের একটি গির্জার অনুষ্ঠান থেকে ফিরে আসার সময় থাদৌ ব্যাপটিস্ট অ্যাসোসিয়েশনের এসব লোকেদের উপর দুর্বৃত্তরা অতর্কিতে হামলা চালায়। ঘটনার খবর পেয়ে নিকটবর্তী পুলিশ থানা থেকে একটি দল এসে আহতদের উন্নত চিকিৎসার জন্য পশ্চিম ইম্ফালের সিজা হাসপাতালে পাঠিয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিংহ, উপমুখ্যমন্ত্রী লসি দীক্ষ, গৃহমন্ত্রী গোবিন্দ দাস কান্থৌজাম সহ অন্যান্য আধিকারিকরা হাসপাতালে গিয়ে আহতদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এক বার্তায় মুখ্যমন্ত্রী এই আক্রমণের ঘটনার নিন্দা জানিয়ে রাজ্য সরকার আহতদের সব চিকিৎসার ব্যয়ভার বহন করবে বলে জানিয়েছেন। এদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিফিউডিও এই আক্রমণের নিন্দা জানিয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চিকিৎসা বিজ্ঞান পাঠ্যক্রমের নামভর্তি অর্থাৎ নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং এ সংক্রান্ত রাজস্থান পুলিশের বিশেষ দল আটক করা 24 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য জয়পুর পৌঁছেছে। এইদের তদন্তের অংশ হিসেবে বিশেষ তদন্তকারী গোষ্ঠী বিভিন্ন লোককে জেরা করছে। শ্রীভূমি জেলার জাতীয় স্বাস্থ্য মিশন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে ভাইরাল হেপাটাইটিস এ ও ই সহ ডায়রিয়া, কলেরা, টাইফয়েড এবং আমাশয়ের মতো জলবাহিত রোগের সম্ভাব্য ঝুঁকির বিষয়ে জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ষাকালে অতিবৃষ্টির ফলে পানীয় জলের উৎস দূষিত হওয়া এবং পয়োনিষ্কাশন ব্যবস্থার অবনতির কারণে সংক্রামক রোগের প্রকোপ বেড়ে যায়। এই ক্ষেত্রে জনসাধারণকে নিরাপদ পানীয় জল ব্যবহার, খাদ্য নিরাপত্তা বজায় রাখা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং পরিবেশগত স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে।
শিলচর পূর্ত বিভাগের কার্যবাহী

0: টুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শিলচর কাঁঠাল রোড থেকে বাইপাস জাতীয় সড়ক পর্যন্ত সড়ক সংস্কারের কাজের জন্য আগামীকাল থেকে আগামী 31শে মে পর্যন্ত সড়ক সংস্কার কাজের জন্য এই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই সংস্কারের জন্য এই সময়কালে কাঁঠাল রোডের পার্শ্ববর্তী বিকল্প সড়ক দিয়ে যান চলাচল করতে পারবে বলে জানানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি। নবগঠিত আসাম বিধানসভার অধিবেশন আগামী 21 মে থেকে আয়োজনের সিদ্ধান্ত। বিজেপির নির্বাচনী ইস্তাহারকে এখন থেকে রাজ্য সরকারের নীতি নির্ধারণের ভিত্তি হিসেবে গ্রহণ করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রকাশ। সিবিএসই দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা এবং মণিপুরের কাংপোকপি জেলায় আজ সকাল 10টা নাগাদ অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা দুটি বাহনকে লক্ষ্য করে গুলি চালালে তিনজন অসামরিক লোক নিহত এবং চারজন আহত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি, স্টাইল গয়া হ্যা বদল। जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
2: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
3: आकाशवाणी শিলচর আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল সকাল 6:05 অমৃতবাণী, সকাল 6:10 বন্দনা, খেতে খামারে সকাল 6:30। লোকগীতি গেয়ে শোনাবেন দেবপ্রিয় নাগ সকাল 6:35 ও দুপুর 1:40। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা, সকাল 7:40 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী নীলিমা সেন। এছাড়া দুপুর 1:00 রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাবেন পৌলমী চক্রবর্তী। নজরুল গীতি শুনবেন দেবারতী রায়ের পরিবেশনায় সকাল 8:40 ও দুপুর 2:45 নজরুল গীতি গেয়ে শোনাবেন বিশ্বজিৎ বিশ্বাস। হিন্দি ছবির গান সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। সকাল 9:00 অনুষ্ঠান ভুলে বিচ্ছেদে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 শুনবেন দেবব্রত চৌধুরীর সেতার বাদন। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে রাত 10:00 খেয়াল শুনবেন অর্ণব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এছাড়া রাত 8:30 লঘু শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে। বেলা 10:00 বাংলা ছবির গান, আধুনিক গান শুনবেন বেলা 11:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে ও দুপুর 1:15 আধুনিক গানের শিল্পী প্রসূন। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন সুভদ্রা ভট্টাচার্য। এর অপবহিত পরই লোকগীতি শুনবেন অনুরাধা দত্ত ও গায়ত্রী ভট্টাচার্যের পরিবেশনায়। বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা গান শোনা যাবে বেলা 12:30 বাংলা গানের অনুষ্ঠানে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে দুপুর 2:00 শুনবেন মৃগাঙ্গ দাসের গিটার বাদন। দুপুর 2:30 ভজনের শিল্পী স্বাগতা চক্রবর্তী। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35। সন্ধে 6:15 অনুষ্ঠান যুববাণী, চাষাবাদের কথা সন্ধে 6:45। এতে বিজ্ঞানসম্মত ছাগল পালন এ নিয়ে বলবেন কাছাড়ের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের পশু চিকিৎসা কর্মকর্তা ডাক্তার রুবেল দাস। স্টুডিওর বাইরে সাক্ষাৎকার গ্রহণে ছিলেন মিতা শর্মা। রাত 8:00 অনুষ্ঠান খেলার জগৎ, দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15। রাত 9:30 শুনবেন অনুষ্ঠান সৃজন। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। মাস্ক পরুন, আপনার হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিরাপত্তার জন্য 2 গজ দূরত্ব বজায় রাখুন, কোভিড সংক্রান্ত সরকারি নীতি নির্দেশিকাগুলো মেনে চলুন, সতর্ক থাকুন, সচেতন।

0: সচেতন থাকুন, জনস্বার্থে প্রচারিত। আকাশবাণী শিলচর কথিকার অনুষ্ঠানে এখন শুনবেন ভূগর্ভস্থ জলের সংকট, এই শীর্ষকে বলছেন নির্মল সরকার।
1: পৃথিবীতে 5 বছরের নিচে সর্বাধিক শিশু মৃত্যু ঘটে জলবাহিত রোগে। পৃথিবীর হাসপাতালগুলোতে থাকা 50% রোগী জলবাহিত রোগের শিকার। বিভিন্ন ধরনের সংঘর্ষ এবং যুদ্ধে পৃথিবীতে যে সংখ্যক লোক মারা যায়, জলবাহিত রোগে মারা যাওয়া লোকের সংখ্যা তার চাইতেও বেশি। ম্যালেরিয়া, হাম, এইডস এই 3টি রোগে পৃথিবীতে সর্বমোট যে সংখ্যক শিশু মৃত্যুমুখে পতিত হয়, জলবাহিত রোগ ডায়রিয়ায় মৃত শিশুর সংখ্যা তার চেয়েও বেশি। 5 বছরের নিচে পৃথিবীর শিশু মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ হিসেবে এককভাবে ডায়রিয়া ইতিমধ্যেই চিহ্নিত। দূষিত জল থেকে প্রধানত যে অসুখগুলো হতে পারে তার মধ্যে অন্যতম ডায়রিয়া, কলেরা, আমাশা, টাইফয়েড, পোলিও প্রভৃতি। মনে রাখা দরকার, জলবাহিত রোগে প্রতি 90 সেকেন্ডে পৃথিবীতে একজন করে শিশু প্রাণ হারায়। শহর এবং গ্রাম পৃথিবীর সর্বত্রই রয়েছে দূষিত জলাধার। গ্রামীণ বিশ্বের 65 কোটি 30 লক্ষ মানুষ এখনও দূষিত জলাধার থেকে নিত্য ব্যবহারের জল সংগ্রহ করে থাকে। জলাধার দূষিত বা দূষণবিহীন যাই হোক না কেন, এই মুহূর্তে পৃথিবীর সিংহভাগ লোক তাদের নিত্য ব্যবহারের জলের জন্য মূলত ভূগর্ভস্থ জলাধারের উপরে নির্ভরশীল। প্রারম্ভিক আলোচনা থেকে অন্তত এটুকু পরিষ্কার, নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদেই কেন ভূগর্ভস্থ জলাধারের অবয়ব এবং স্বাস্থ্য এই দুটো রক্ষা করাই আমাদের জন্য অত্যন্ত জরুরি। অর্থনৈতিক সংকট, সন্ত্রাসবাদ, অসাম্য প্রভৃতি যে কারণগুলোকে মানুষের অথবা মানব সভ্যতার অস্তিত্বের পথে হুমকি বা সংকট হিসেবে চিহ্নিত করা হয়, তার মধ্যে এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকটটির নাম হচ্ছে ভূগর্ভস্থ জলের সংকট। মজার ব্যাপার হচ্ছে, অর্থনৈতিক সংকট, সন্ত্রাসবাদ, অসাম্য প্রভৃতি কারণগুলোর আশু সমাধানে যথেষ্ট সোচ্চার হলেও ভূগর্ভস্থ জলের সংকট নিয়ে ব্যবহারিক অর্থে আমরা কিন্তু এখনও প্রায় সবাই নির্বাক। 2016 সনে বিশ্ব অর্থনৈতিক সংস্থার এক সমীক্ষায় প্রকাশ, ভূগর্ভস্থ জলাধারের স্তর ক্রমাগত নিচে চলে যাওয়ায় আগামী 2050 সনের মধ্যে বিশ্বের 180 কোটি মানুষ ব্যবহারোপযোগী এবং পানীয় জল থেকে বঞ্চিত হবে। এবং আজকের তুলনায় পৃথিবীর প্রায় অর্ধেক শস্যক্ষেত্র জলের অভাবে চাষের অযোগ্য হয়ে উঠবে। 2016 সনে কেন্দ্রীয় জল আয়োগ এবং কেন্দ্রীয় ভূগর্ভস্থ জলসম্পদ পর্ষদ পুনর্গঠনের সময় ভারতীয় সংসদীয় কমিটির রিপোর্টে প্রকাশ পায়, ভূগর্ভস্থ জলের উপর আমরা অত্যধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ায় ভারতবর্ষে ভূগর্ভস্থ জলের উত্তোলন উত্তরোত্তর মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাচ্ছে, যা অদূর ভবিষ্যতেই দেশকে পানীয় জলের ক্ষেত্রে এক দিশাহীন সংকটের দিকে ঠেলে দেবে। উল্লেখ্য, আমাদের দেশ পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সর্বাধিক ভূগর্ভস্থ জল উত্তোলন করে থাকে। বিশ্বের সর্বমোট উত্তোলিত ভূগর্ভস্থ জলের 25% উত্তোলিত হয় আমাদের দেশ ভারতবর্ষে। এক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটো রাষ্ট্রের উত্তোলিত সর্বমোট ভূগর্ভস্থ জলের যে পরিমাণ, এককভাবে ভারতবর্ষে উত্তোলিত ভূগর্ভস্থ জলের পরিমাণ তার চাইতেও বেশি। ভূগর্ভস্থ জলাধারের ক্ষতি বা স্তর নিচে নেমে যাওয়ার ব্যাপারটা পৃথিবীর ক্ষেত্রে সমূহ বিপদের তো বটেই, আমাদের নিজেদের ক্ষেত্রেও ব্যাপারটা আজ এক জাতীয় সংকট। ভারতবর্ষের 50% বেশি কূপে ভূগর্ভস্থ জলের স্তর অনেকটাই নিচে নেমে গেছে। ভারতবর্ষের অনেক স্থানেই পৃষ্ঠদেশে জলের অভাব থাকায় সেসব অঞ্চলের কৃষিক্ষেত্রে জলসেচের জন্য ভূগর্ভস্থ জলের উত্তোলন অনেকটাই বেড়েছে। বিশেষ করে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের অবস্থা এক্ষেত্রে অত্যন্ত সংকটজনক, যেহেতু এসব অঞ্চলে ভূগর্ভস্থ জলের উপর চাপ অত্যন্ত বেশি। শীর্ণকায় এ অঞ্চলের অনেক ভূগর্ভস্থ জলাধারের স্তর পূর্বের 8 মিটার থেকে অনেক স্থানে 16 মিটারেরও অধিক গভীরতায় নেমে গেছে। অবস্থা অপরিবর্তিত থাকলে অদূর ভবিষ্যতেই উত্তর এবং উত্তর পশ্চিম ভারতে পানীয় জলের সংকট দেখা দিতে পারে এবং প্রয়োজনীয় জলসেচের অভাবে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। উল্লেখ্য, প্রতি গ্রীষ্মে ইতিমধ্যেই দিল্লির কিছু কিছু অঞ্চলে তীব্র জল সংকট দেখা দিতে শুরু করেছে। এ ধরনের সংকট যে শুধুমাত্র উত্তর বা উত্তর পশ্চিম ভারতেই বিদ্যমান এমনটা ভাবলে ভুল হবে। আগামী 30 বৎসরে সামগ্রিকভাবে ভারতবর্ষের ভূগর্ভস্থ জলের স্তর অনেক স্থানেই আশাতীতভাবে নেমে যাবে, অনেক স্থানে ভূগর্ভস্থ জলাধারই হারিয়ে যেতে পারে

পুরোপুরিভাবে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুর কিছু অংশে ধারাবাহিকভাবে ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাবার সম্ভাবনা অত্যন্ত প্রবল। 2016 সনে বিশ্ব অর্থনৈতিক সংস্থার সমীক্ষায় প্রকাশ, ভারতের উত্তর গাঙ্গেয় উপত্যকায় ভূগর্ভস্থ জলাধারের স্তর আগামী 2050 সনের মধ্যে অস্বাভাবিক মাত্রায় নিচে নেমে যাবে। অতি সম্প্রতি আমাদের দেশের 10 বৎসরের এক সমীক্ষায় প্রকাশ, মহারাষ্ট্রের 70% স্থানেই ভূগর্ভস্থ জলাধারের স্তর অনেকটাই নিচে নেমে গেছে। ভারতবর্ষের আরও অনেক অঞ্চলেই রয়েছে কম বেশি এই একই চিত্র। কৃষিক্ষেত্র এবং শহরাঞ্চলে ভূগর্ভস্থ জলের অত্যধিক ব্যবহারে ভারতবর্ষের ভূগর্ভস্থ জলাধার আজ তীব্র সংকটে। সমসাময়িক 26 কোটির অধিক কৃষকের শস্য উৎপাদনে সাহায্য করার জন্য 1960 সন থেকে ভারতে কৃষিক্ষেত্রের জলসেচে ভূগর্ভস্থ জলের পরিমাণ বাড়তে শুরু করে। প্রকাশিত সত্য, পৃথিবীর সর্বাধিক ভূগর্ভস্থ জলের ব্যবহার হয় ভারতবর্ষে। ভারতবর্ষে প্রথম 1980 সনে কৃষিক্ষেত্রে জলসেচের ব্যাপারে ভূগর্ভস্থ জলের পরিমাণ ভূপৃষ্ঠের জলের পরিমাণকে অতিক্রম করে। এ সময় থেকে যথারীতি ভারতবর্ষের ভূগর্ভস্থ জলের স্তরও নিচে নামতে শুরু করে অধিক গতিতে। বর্তমানে ভারতের কৃষিক্ষেত্রে জলসেচের 60% আসে ভূগর্ভস্থ জলাধার থেকে এবং 30% ভূপৃষ্ঠের জলাধার থেকে। ভূগর্ভস্থ জল উত্তোলনের অত্যধিক চাপে ইতিমধ্যেই ভারতের গাঙ্গেয় উপত্যকা এবং সিন্ধু উপত্যকার ভূগর্ভস্থ জলাধার সংকটের মুখে। জনসংখ্যার ঘনত্ব এবং কৃষি উৎপাদন উভয় ক্ষেত্রেই এই দুটি অঞ্চল ভারতবর্ষ তথা এশিয়ায় একটি বিশেষ স্থান অধিকার করে আছে। 2015 সনে চালানো নাসার এক সমীক্ষা অনুযায়ী ভারতবর্ষের সিন্ধু উপত্যকার ভূগর্ভস্থ জলাধার এই মুহূর্তে ভূগর্ভস্থ জল উত্তোলনের ক্ষেত্রে অত্যধিক চাপে থাকা বিশ্বের ভূগর্ভস্থ জলাধারগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। আমাদের সতর্ক হবার যথেষ্ট প্রয়োজন রয়েছে বই কি। একদিকে ভূগর্ভস্থ জলের আসন্ন সংকট, অন্যদিকে ভারতবর্ষের শহর এবং শহরতলিগুলোতে সরবরাহ করা ভূগর্ভস্থ জলের অপচয় চোখে পড়ার মতো। ব্যক্তি বা সমষ্টিগত অজ্ঞতার পাশাপাশি অপচয় রোধে যথোপযুক্ত পরিকাঠামোর অভাবও এর অন্যতম প্রধান কারণ। 2011 সনের জনগণনার তথ্য অনুযায়ী আমাদের দেশের শহরাঞ্চলে বসবাস করা মানুষদের মাত্র 1/3 জন্য পানীয় জল সরবরাহের যথোপযুক্ত পরিকাঠামো ছিল। জনসংখ্যা বৃদ্ধির হার অপরিবর্তিত থাকলে রাষ্ট্রসংঘের সমীক্ষা অনুযায়ী আগামী 2024 সালে ভারতবর্ষ হবে পৃথিবীর সর্বাধিক জনসংখ্যার দেশ। বর্ধিত জনসংখ্যার সঙ্গে সঙ্গে সমানুপাতিক হারে বাড়বে খাদ্যশস্য এবং জলের চাহিদাও। এই দুটো উপাদানের জন্য এই মুহূর্তে ভারতবর্ষ অধিক মাত্রায় নির্ভরশীল ভূগর্ভস্থ জলাধারের উপর। ভূগর্ভস্থ জলের মাত্রাতিরিক্ত উত্তোলনে ভারতবর্ষের অনেক ভূগর্ভস্থ জলাধার আজ যেখানে হারিয়ে যাবার পথে, তাৎক্ষণিকভাবে এই মুহূর্তেই ভূগর্ভস্থ জলের বিকল্প বাস্তবায়িত না হলে আমরা আগামী প্রজন্মকে বাঁচিয়ে রাখতে পারব তো? এটা নিশ্চয়ই আমাদের সবার জানা। বিশ্বব্যাংকের সমীক্ষা অনুযায়ী 2030 সনের মধ্যে ভারতবর্ষে নিত্য ব্যবহার্য জলের চাহিদা দেশের ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ সমস্ত জলাধারের মিলিত যোগানকে অতিক্রম করে যাবে। বিশ্বের বাকি অংশের মতো ভারতবর্ষেও শুধুমাত্র ভূগর্ভস্থ জলাধার নয়, ভূগর্ভস্থ জলাধারের বিশুদ্ধতাও আজ অনেক ক্ষেত্রে তীব্র সংকটের মুখে। এক সমীক্ষায় প্রকাশ, আমাদের দেশের 60% ভূগর্ভস্থ জলাধার শুধুমাত্র অসুরক্ষিতই নয়, প্রদূষিতও বটে। সংসদীয় রিপোর্টে প্রকাশ, ভারতবর্ষের অনেক অঞ্চলে গভীর ভূগর্ভস্থ জলাধার আর্সেনিক, ফ্লোরাইড এমনকি ইউরেনিয়াম দ্বারাও প্রদূষিত। সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যান অনুযায়ী 2013 থেকে 2016 পর্যন্ত আর্সেনিক প্রদূষিত জলের ব্যবহারে অসুস্থ হওয়া ভারতীয়ের সংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবঙ্গের একটি গ্রামের 200 কূপের সবকটির জলেই রয়েছে আর্সেনিক দূষণ এবং বিগত 2 দশক ধরে গ্রামবাসীরা না জেনে তা ব্যবহার করে যাচ্ছিলেন। অনুসন্ধান করলে দেখা যাবে ভারতবর্ষের অনেক অঞ্চলেই এই একই চিত্র বর্তমান। আশার কথা, 2017 সনে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী ভূগর্ভস্থ জলে আর্সেনিক প্রদূষণের ব্যাপারটি নিয়ে ক্ষিপ্র গতিতে ব্যাপক সজাগতা অভিযানের প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন। অস্বীকার করার উপায় নেই, এ ব্যাপারে সজাগ হবার প্রয়োজন রয়েছে আমাদের সবারই। অসুরক্ষিত শিল্প এবং কলকারখানা থেকে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ উভয় জলাধারই দূষিত হবার সম্ভাবনা প্রবল। অর্থনীতির ক্ষেত্রে ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ রাজ্য গুজরাট এর প্রকৃষ্ট উদাহরণ। কৃষিক্ষেত্র, শিল্প এবং শহরবাসীর মধ্যে এক নীরব প্রতিযোগিতা বর্তমান দেশের ভূগর্ভস্থ জলাধারের জল ব্যবহারে। দীর্ঘদিন থেকেই অবশ্য

এ প্রতিযোগিতার শীর্ষস্থানটি রয়েছে কৃষিক্ষেত্রের দখলে। সম্প্রতি প্রকাশিত রাষ্ট্রসংঘের এক সমীক্ষা অনুযায়ী ভারতবর্ষে ভূগর্ভস্থ জলের 90% ব্যবহৃত হয় কৃষিক্ষেত্রে, 6% শিল্পে এবং 4% মানুষের দৈনন্দিন ব্যবহারে। ইতিমধ্যে ভারতবর্ষে শহরবাসীদের মধ্যে জলের ব্যবহার বেড়েছে 7-8%। একই প্রবণতা দেখা যাচ্ছে শিল্পক্ষেত্রেও। এই দুটো ক্ষেত্রেই দেশে জলের ব্যবহার বেড়েছে এবং তা ঠিক স্বাস্থ্যসম্মতভাবে নিয়ম মেনে ব্যবহারও করা হচ্ছে না। ফলস্বরূপে ছড়াচ্ছে দূষণ, দূষিত হচ্ছে ভূপৃষ্ঠের এবং ভূগর্ভস্থ জলাধার। উদাহরণস্বরূপ, ঠিকঠাক ম্যানেজ করতে না পারায় প্রতিদিন নতুন দিল্লি থেকে নির্গত হওয়া 36 লক্ষ ঘনমিটার ময়লা জলের অর্ধেকের বেশি সরাসরি পতিত হয় যমুনা নদীতে। এভাবেই ভারতের সর্বত্র শিল্প ও কলকারখানা থেকে বয়ে নিয়ে আসা ফ্লোরাইড, আর্সেনিক প্রভৃতি মারাত্মক সব পদার্থ মিশে যাচ্ছে ভূপৃষ্ঠের এবং ভূগর্ভের বিভিন্ন জলাধারে। মারাত্মকভাবে দূষিত হচ্ছে জল। জলসেচ, শিল্প বা দৈনন্দিন ব্যবহার কোনো কাজেই এই জল আর তখন ব্যবহার করা যাচ্ছে না। কৃষিক্ষেত্রে ব্যাপক হারে রাসায়নিক সার, ইনসেকটিসাইডস, পেস্টিসাইডস প্রভৃতি ব্যবহারের ব্যাপারটিও এ প্রসঙ্গে উল্লেখের জোরালো দাবিদার। জল দূষিত হবার চিত্রটা যে শুধুমাত্র আমাদের দেশ ভারতবর্ষের তা কিন্তু নয়, চিত্রটা সামগ্রিকভাবে পৃথিবীরও বটে। তথ্যে আটকে ওঠার মতো ব্যাপার থাকলেও এটাই কঠোরতম বাস্তব সত্য। এই মুহূর্তে বিশ্বের প্রতি 9 জনে একজনের জন্য বিশুদ্ধ জলের ব্যবস্থা নেই। গড় হিসাবে প্রতিজন নাগরিকের প্রতিদিনের জলের ব্যবহারে শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিজন নাগরিক গড় হিসাবে প্রতিদিন জল ব্যবহার করেন 575 লিটার। 16 নম্বর স্থানে রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ। জন প্রতিদিন গড় হিসাবে জলের ব্যবহার 150 লিটারেরও কম। সপ্তদশ স্থানে চীন। গড় হিসাবে জন প্রতি দৈনিক জলের ব্যবহার 75 লিটারের সামান্য বেশি। বাংলাদেশ রয়েছে 18 স্থানে। গড় হিসাবে জন প্রতি দৈনিক ব্যবহৃত জল 40 লিটারের সামান্য কিছু বেশি। মোজাম্বিক সহ আফ্রিকার বেশ কটি দেশের অবস্থান এক্ষেত্রে অত্যন্ত করুণ। পূর্ব আফ্রিকার 25% বেশি মানুষ এখনও সামান্য নিত্য ব্যবহার্য জল সংগ্রহের কাজে আসা যাওয়ায় 30 মিনিটের বেশি সময় ব্যয় করেন। পৃথিবীর অনেক অঞ্চলে ইতিমধ্যেই নিত্য ব্যবহার্য জলের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এসব অঞ্চলের প্রায় 110 কোটি মানুষকে নিত্য ব্যবহার্য ন্যূনতম জলের অন্বেষণে প্রতিদিন দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হয়। আসামের নগাঁও শহরের নিকটবর্তী বহরমপুরের একটি গ্রামেও দেখা মিলবে এই একই দৃশ্যের। উল্লেখিত 110 কোটি মানুষের 64% মহিলা এবং 12% শিশু। এ করুণ দৃশ্যপটের সবটাই যে ভূপৃষ্ঠের অথবা ভূগর্ভস্থ জলের সংকট থেকে সৃষ্ট সে কথা বলাই বাহুল্য। অতি সম্প্রতি করা বিশ্বব্যাংকের এক সমীক্ষা অনুযায়ী ভারতবর্ষে সংক্রামক রোগ সমূহের 21% বিস্তারের জন্য প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে দায়ী অবিশুদ্ধ জলের ব্যবহার। 5 বছরের নিচে বয়স এমন 5 শতাধিক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন মারা যায় আমাদের এই দেশ ভারতবর্ষে। আমাদের দেশের বিদর্ভ অঞ্চলের ক্ষুধা এবং অপুষ্টিতে মৃত্যু, ভাইরাস ও জীবাণুবাহিত রোগে মৃত্যুর মিছিল অথবা কৃষকদের আত্মহত্যা প্রভৃতি সমস্ত ঘটনা প্রবাহের পেছনেও মূলত সেই একটি মাত্রই কারণ, ভূগর্ভস্থ জলের সংকট। 22 ফেব্রুয়ারি 2018 স্থানীয় একটি শিল্পে ভূগর্ভস্থ জলের অত্যধিক ব্যবহারে ডুমডুমায় ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে যাচ্ছে বলে অভিযোগ জানিয়ে একটি প্রশ্ন উত্থাপিত হয় আসাম বিধানসভায়। প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রসঙ্গক্রমে বিভাগীয় মন্ত্রী সভাকে জানান, শুধুমাত্র ডুমডুমা নয়, আসামের সর্বত্রই ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে যাচ্ছে। জলের অপচয় রোধ, বৃষ্টির জল সংরক্ষণ করে তার ব্যবহার, নদী সংযুক্তিকরণ প্রকল্পের বাস্তবায়ন, ভূগর্ভস্থ জলের দূষণ রোধ প্রভৃতি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা ভূগর্ভস্থ জলের সংকট কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারি। পৃথিবীর বৃহত্তম নদী সংযুক্তিকরণ প্রকল্পের কাজ ইতিমধ্যেই আমাদের দেশে শুরু হয়েছে। এই প্রকল্প সম্পন্ন করতে ব্যয় হবে $12,000 কোটি। প্রয়োজন অনুযায়ী মোট 17,800 কোটি ঘনমিটার নদীর জল স্থানান্তর করতে এই প্রকল্পে খাল খনন করা হবে 12,500 কিলোমিটার। নির্ধারিত প্রকল্পের প্রাথমিক পর্যায়ে কাবেরী এবং গোদাবরী নদীর সংযুক্তিকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে 2015 সনের 16 সেপ্টেম্বর। সম্পূর্ণ এই প্রকল্পটির কাজ সম্পন্ন হলে 2040-50 সন পর্যন্ত দেশের 12-24% ভূগর্ভস্থ জলের চাহিদা পূরণ সম্ভব।

0: পর হতে পারে এই প্রকল্প থেকে। ভূগর্ভস্থ জলের সংকট নিরসনে এ জাতীয় প্রকল্প যদি উত্তরোত্তর গুণোত্তর প্রগতিতে বিশ্বের সর্বত্র বিস্তারিত হয়, তাতেই দেশ, দশ এবং পৃথিবীর মঙ্গল।
1: কথিকার অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভূগর্ভস্থ জলের সংকট, এ শীর্ষকে বললেন নির্মল সরকার। আকাশবাণী শিলচর। উপশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন রাগ প্রধান, পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের কণ্ঠে।

উপশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ রাগ প্রধান শুনলেন পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষের কণ্ঠে। আকাশবাণী শিলচর লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন গিটারে ধুন সুশান্ত ভট্টাচার্যের পরিবেশনায়।

গীতাঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। গীতাঞ্জলি অনুষ্ঠানটি আজ এখানে শেষ হল। আকাশবাণী শিলচর শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন তরুণ ভট্টাচার্যের সন্তুর বাদন, রাগ ইমান।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ তরুণ ভট্টাচার্যের সন্তুর বাদন শুনলেন। আকাশবাণী শিলচর, আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। শুভরাত্রি, জয় হিন্দ।